লাকে আকাশবাণী ডিপু জাইমেক এবং লাগে এফ এম বেনালং পেন মেঘাহর্স ফারু সিরাতো বড় সার ক্যাব লাপেনান পার দা নিউজ অন এয়ার আপলং বেনতা নাংলিতুম আর জৈ লং জি নানসে জুগুরি অপর পরফাই ট্রোগ্রামী ক্যাব প্লেংটাংলো লাসে কাংদুক কারদম আলু না জাইমেক দামিকল নাং আফ্রাংসে আলুন লাগে নেলসন টক বিপেন গেলুন পন আলু নালামথে দাম আলিংতা নে মাথা দাম তো তাংতে লবংস আলুন আর জুইক থা

কে বাংলা স্যার সুম্বিয়া রং কে ইয়াহাজ কারুই আং বং কে বাং কর্মী চিতালন সি স্যার কি মোহু বং সি বাং পাং ফারসুং লগ বং সি পাথে আতে কং বাং পাথে চেং পুম থম ইং কুং।

0: লোকেশার লিটা ইসি আর্টা দু আর্টা নংপার ফ্লোট লু পুলোতে ইনিংহাং থংকেপ্তা ইলি ইফুয়াটার লক তামে নং এছে দন নুন্দে আসন দো ককটিটি মেমোরি পাওয়ারটা নং জুমবম পো দপেন কামাথা তামে আজা কং লাহাইটা লান কেদো নং জিয়া টেং পেন নং দো দিল দপেন এ অক তামে এ নং সাপোর্ট দুন্দে পো নং সার বম পো পোসি এ মেক নং কামে ই লাপুসন আবে নং দো পো দপেন কে আই নি লাপুসন সে তামে নং দো পো লসি লো কে চার্লি আপর হেলো ইসি মুনি দা কায়লং এ কে পেচে চেপে দুক নাই নংজি ইসি আপর লু পুসি নিলি পুদামজি সেটা ইলেটুম আমুনিত আসমারা তুমবাং কে পাংক্রি দুপি লাবাং চকচে লোকে চার্লি আপর হুটকে সিরিয়াস নংজি লসো সিরিয়াসনেস জংসি দোলু পুলোতে আলাং তুমফান থাংটা আকাটিকু গোবে মোসাগুরি কে লং দুঞ্জি আপেন কাপ্রে কাপ্রে কম্পিটিটিভ এক্সাম কে টক দুঞ্জি আফানটা আলাং তুম আকাটিকু আবেদেজি থেকে লাহাই আর টেক্সটবুক লাহাই কেচারলি লং আং টন পেন লেগেবং এজি গেলি তেমা বই ফেসে তামে আলং তিন পেন আ সাপ সাপ সাপ লবুসন পাং রুমসি এ কম্পিটিটিভ এক্সাম লং তা ওয়াং পো লসে কেচারলি কে ক্লাস ওয়ান পেন জুজে টিক টাক তামে এ কে পাংক্রে নং জি আং ডেং আবে পিন থে চিলি কে পারি হুজং সে পাংক্রে ওয়ে পুলোতে আ চিলি বাং মে পার পেডেট পো মো কে হুটবাং মে মেডেট পো লসে আং ডেং তিন লং তামে সাইকে টিকি লং তা আ ইম্পর্টেন্স কে দোসন থাক থাক সি লোকে চারলি তা ক্লাস ওয়ান ওয়েদ লাং আপ সি পাংক্রে ওয়ে তা চক পুল পু আলাম ওয়ে বা ডিগ্রি লং কে লান চারলি লে তা চক পু আলাম ওয়ে ল আলং তিন আং ডেং তিন লং তা আ ইম্পর্টেন্স মতে আ কে নাং কে লকে আ কে থে দু
1: চোরপাড়া স্যার নাহলে পেনাং আন আর ডি কে দোলাম থান পাচিনি পনল কাচারলি নাং জি আরন্স তামে পেন আন থান পাচিনি পনল তংতে স্যার পুথত নাংলি নন কাচারলি বোম ওই কি মি তোমফান কুপি থান পাচিনি পনি তুংল
0: চোরপ পিকল নাংলি বংসোলাম কেপার নো থুয়াপট নিলি নন মালম ওই তোমফান কে থেক লং পেন ইসি নিং কারং আং বং নিং দুকটা দো বিপদ মা নন আউ ওয়ে তুম হেলো মরনি সি দেট লং রি কেচে পেহেম ফুজি তুমল লাপেন পিনিয়ার নি কে কেথেক কেরে কে চিনি জং সে আবে পুলোতে এমে কাবে পেন আপার্টা হালা সুং মুচ আপোসে কেথেক কেরে কে কোনাত পেনসি গিয়ান কেলংজি মা গিয়ান কেলংজি কে লোকে চার্লি পেনসি গিয়ান লংজি সেটা নন আউ ওয়ে তুমাবাং লোকে চার্লি বাং পাংখ্রে পিক নিলি তুমলো থান বাং আপোসে লবাং সোলাম আলাং তুম কোন সি চার্লি মা পু বাংকে নিলি তুম চিনি পেমে কলেজ লং সে তামে এক্সাম আর্নি তা আলাং তুম লান সি এ পাংখ্রে ল কেবাং নং জি পোরান তা আলাং তুম নং পালে লে লপেন কে কাচিনি নে তুম তান দু পিক এক্সাম আর্নি তা আলাং তুম চি চিনি নে লপেন এক্সাম আর্নি এডমিট কেচেওয়া নং জি লপেন আসন কাপ্রেক কেচেওয়া নং জি আসন আনতা লালাং তুম চে ওয়ান ওয়ে অ্যাসাইনমেন্ট আর প্র্যাকটিক্যাল কপি কেচেওয়া নং আসন আনতা আলাং তুম চে ওয়ান ওয়ে তার মানে ইতুম আও সোমারা তুম লোকে চার্লি আফান পাংক্রে পিক পুসি লাদাখ পেন ক্লাং লো জংসি পাংক্রে উলো পুলোতে ইতুম মর্নি সি আলাং আতুম আফান এসনবাক আর রেসপন্সিবিলিটি লে পি পোসিটমে লাতুম ক্লেম দাম পে মে থেকে দেজি আলাং আতুম মর্নি সি কে ইলেক্টেড আমাতে পলিটিশিয়ান লাপুসনাং চেমান পো কমানি আতুম কে এ কাপ্রে কাপ্রে ওরেং ওয়ার সাইলং তা ক্লেম পো আলাং আতুম সি ইং নি পো আর রন আতাং আলাম চিনি দুন্দে পুলোতে কি ক্লেম নং নিয়ে সন দা আলাং আতুম ক্লেম দুন চাই চাই পো মই সি কিসুং ই কে ইসিয়া খাই আফান ইসিয়া কিসুং দুপো লসে লহায় সোমার তুম আফান নন ওয়ে কি মিয়া তুম ফান নিলি কে থান কাং তুম মতে লসো স্টুডিও পেন কে পিচিনি কাং তুম কে আলাং আতুম আবাং নন কে চার্লি আপর হুট কে চার্লি বাং চার্লি পে মে নং জি মোবাইল ফেসবুক লাহাই সোশ্যাল মিডিয়া লং আর নিবাং আকালি লি কালাং লাং আলাম এ কেচে হিলি কেচার বক লাহাই আলাম আবাং ইং টন সি আলাং তুম কেচে ক্লেম ভেক নং জি আকাম এস এ স্টুডেন্ট লো কেচার লি না থুবাং সে আলাং তুম হুং নং জি বিপদ মা আলাং তুম নন লাহাই কেচার বক তাপ পেন থাং তা ক্লেম থেক থে পেলে থেক থে থে আলাং তুম নন কি ক্লেম উঞ্জিয়া সন আলাং তুম আলং কি ক্লেম জিয়া ফান আজা কং ওয়ে সপোসি আজাদ আসন তা আপর দো আপোসি আলাং তুম ফান নন আপর বাঙ্গে লোকে চার্লি লো চার্লি থেক পে মেলো পোলোতে হালাসো আপর আলাং তুম কি ক্লেম নাং জি আপর নাং লেজি নিলি খেলং রুই চিং হন নাং জি আলাম সে তমে অসমারা তুম ফান লা হেলো নো নমাত খেলং রুই চিং হন নুন জি এস এ স্টুডেন্ট কে লো কে চার্লি থেক পে মে হেলো খেলং রুই ফানি সি কি চিং হন তোয়ার লো আলাং তুম জং সি লো থেক পে মে লো বলতে আলাং তুম সি এমে না লং রি ওরেং ওয়ারসাই আন্ত আলাং তুম সি চে রাই দুন লং পো লপু সন পেন পো সি আলাং তুমি সি খে চিং হন জি তোয়ার আলাং তুম ক্লেম পন লং পো লপেন

0: ang pik lapen usomara tuma phan alang tum karju alam the ahok pet pen ke thak pajir mi mete aning ing samse lasi usomara tum kopine alam arju horlo pulote api apo mate he misia monit atum anta ahok pet alam pen thak dunsi aning pangsam jin nangji athema ladak pen helo latum karju alam the kachini cheng adimlo মনিত আতুমকে বিহেক আহুত হেম ইসিয়া মনিত আফান কাচেপাং ও আনিং হাংপি হেম ইসিয়া মনিত আতুম লাসুয়া ও সু ফান পালাং ফ্রং নাং পুতা আনিং কে হাং সকালি আপি আপো করতে মতি মাতে হেম ইসিয়া মনিত পেন কাংহন কে লং পেন হেলো মনিত আকাই ইসিকে ইপি ইপো মাতে হেম ইসিয়া মনিত আফান ইংহন নাং জিপু কাচিনি দাম পাফ্রাং সিয়া দিমলো কিদু কিলাক আফান হেম ইসিয়া মনিত আতুম কাংহন কাজিন সো থেকলং লোতে ওসমারা তুমতা কিদু কেলাক আফান কাংহন নাংজি পুচারলি দুনবেগজি কাচিং হন সেরয় কাজিন সো লাপেন কাদিয়া লাহেই হুইতা হেম পেনসি কাচারলি চেং বিনং হেম আলং কাপাং রেং আমারাত আপিয়া ফান কাংহন কাজিন সো দো নাংজি পুতা হেম আলং পেনসি মুনি দাতুম কাচারলি চেং দন রাব জিরপি জিরপো আফান চিংহন নাংজি পু আলাম তা হেম পেনসি কাচালি চেং লাপেন ইনুত আমনিত আনিং আংথিন কে মে কাহেন আলাম হে হুই তা হেম পেনসি কাচালি চেং লাসি ইনুত আমনিত আফান আকে মে মাতে আহক পেট আমনিত পিরথে লং পাচে থাং দুঞ্জি পুলোতে হেম ইসি আমনিত আতুম তা পেনাং আন বর ই কিরসান দুন নাংজি আহক পেট আলাম আকাম থান পারে লোতে ওসমারা তু মো আফি আহক পেট আমনিত চেপলাং উঞ্জিপু ইলি মাথা দাম উন হেমকম হেমরায় আমনিত আতুম পেনতা ওসমারা তুম পেনাং আন কাচারলি আওয়ার সাইলং দুন আকে মে আকা হেনো আলাম আকাম তা মুনিত আতুম হেমকম হেমরায় আমনিত আতুম পেন পেনাং চারলি দুন লাসি হেমকম হেমরায় আমনিত আতুম মেসেন পুলোতে হাতাক আলম কেদোয়াও সোমারা তুমতা আওত আদুর মেসেন্সি ইলি থেকলং লাপেন হেমকম হেমরায় আমনি দাতুম আওত আদুর হেনোদাক পুলোতে হালাদাক আলম কেদোয়াও সোমার আওত আদুর তা হেনোদাক সি ইলি থেকলং জি লাবাংস আহু জংসি আহে মাসর আতুম লামদক লামসাম পেন থান পারে দুন্দে পুলোতে লাহুয়াও সোমারকে মো আফিতা আকে মে আতোয়ার নাকাচি রুইজিকে সুমক্রুংপো ইনুত আমনিত আফান আকে মে আতোয়ার কে কেওয়ানজি আফানকে হেমা সর পেন পেনাং আকে রাব লং বেগ নাংজি লাথা কাচিং ওয়াই কাচিং সাই আলাম পেন ইলি তুম চিনি দাম পামেলো ইনুত আমনিত আকাই ইসিকে লো কাচারলি আহেম চারলি দুন্দে আফ্রাং পেনতা হেম পেন পেনাং আলাম আকাম কাচারলি আবার সাইলং দুন লাকে আহক পেট আলাম লাপু হেলো হেম ইসি আমনিত আতুম হেলো লো কচারলি চেং আতিরি পি আতুমলো আজাদ আকাম আলাম নয় আকে মে আকা হেনো আন্তা মনিত কে হেম পেনসি কচারলি চেং আতিরি পি বিন লাসি লা ইলি কাচে হক আতিরি পি ইং তাংক্রিং পেন আর জাব ঠিপ থেক নাংজি বিচার আলাম হেম ইহুম কে কি মাহুত হেম আনু জক পি ইং তাংক্রিং লোতে লাসো আহেম তমন আর বে তা থাং তা ফাং নৌন এ আসন থৎসি হেম ইসিয়ামনির আতুম লা ইলিয়া তিরি পি কাচকা মাদিম ইং তাংক্রিং পুলোতে ওসমার আতুম মো কে থে তা আকে মে আহক পেট আমনিত পাচে থাং দুন থেক বেগ জি পু ইলি মাথা দাম ঠিপ উন
1: লাপন আপর আং লিতুম কেরলা তেরন পি প্যান কে থান পন এডুকেশন বিগেন এট হোম বাপথা নাং লিতুম আরজি লং টাংলো আদুন টু হারবামন রং পি প্যান কে থান পন আরজি তুই সেনাং আং লিকে থান পন জি লাকে মিনা এ বাং আফান আর দি কাছি পি
2: পি নি নেলে এ বাং আফান মান কাছি পি মাতে বডি রেসপেক্ট পুথাকসি লাম থান পন ইকপো মেথাং আবাং আফান মান কাছি পি লাকে ইসি কে নাং সট আসাইলো ইংলিশ পেন কি পুদো ইয়র বডি ইস ইয়র টেম্পল লাকে নাংলি বাং হানলো কর্দ মহেম্পু এবাং আফান মান কাছি পি পুকে লাদাক কি থে কি বি আলির অক প্রাণাং থেক চিপু পে পিন পেন কাচিং হন কাচারাই কম থেক হানলো এবাং কি মেসেঞ্জি আফান কে নাং সট ভিটামিনস কি দু আসন কিচু কিসাং আপর লাপেন কেরেং মেসেন অলিং কাচেতেবার কিদো কেদা মেসেন নিং আরং চেন পেন আদুক পাবেদ নাংজি তংতে কোসন সি এবং আফান মান কাছি পিপো

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বীরতার জেগা কেথানাবাং নিলি বন্তি দিমুকি আসাম সরকার কেবাং জি আরুনিফাইং কই রাট্রকারনি এসেম্বলি আহং জাতাই আলং আনং কেদুদং দেবানী আরন আপথাক বিল পেকলাং বনপুক চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি আদুন্থু কাচারী আকাই কাপাং চেং আপ্রাং সি কেবিনেট কাচেতং রূপন দে রাফি ইসি বীরতাপাং দাক আমে আলং শিলা সোয়ালাম থেপাচেতাক পনলু ডক্টর শর্মা কানিং জি নিফাইং কইরাই সি আর নি পেন কাপাং চেং পঞ্জি এসেম্বলি সেশন কিজুত আর নি মাতে আরু নিফাইং কইরা ট্রক আর নি দেওয়ানি বিল মাতে আরন পেকলাং পনপুক কেবিনেট আহিন পেন পাতুমি দেওয়ানি আরন আপুথা কাচেদন আলাম থে চিপি পনলু লাসোয়া তেং ইংলং লাপেন থয় আখে আসুয়া রাত আতুমা ফান দেওয়ানি আরন মাতে আবিল পেন আংতান বি পঞ্জি পুসি আলাং দি চিফ মিনিষ্টার নিংজি কাপেকলাং পঞ্জি আবিল কে পেনান পেসু কেদু কে এন আপুনা চাক আর্টা কাপাঠিক পিনসু আরলু পুসিতা আপেনান কেদু পেন আনু কাপ্রেক আফান কেদু লাপেন আপিসু কেদু কক পেন কাপ্রেক আলু সু পেন চেপাংরি লাপুসন আসাই আফান কে খাং আখিয়াদা রাজাকং লাপেন লিভ ইন রিলেশন পেন ডাংলক পেনাং আলাম থি পেন পারলু পনপু পুসি চিফ মিনিষ্টার নিংজি বাংসু আবিল দেং পনলুটি উত্তরাখণ্ড লাপেন গুজরাট আফি আসাম সি কেথম দেওয়ানি আরন কাপেরন পনা স্টেট পু জামান পনপু পুদা চিফ মিনিষ্টার নিংজি কেবাংজি নিংকান ফ আলং বাং লাখ হিনিয়ারি সয়ে জাঙাতম ফান সরকারি আবরিং কেপি পঞ্জি আফান কংচুনাকে হয় কেজা পেন কর্মবাহিনী আসং কেদেং পঞ্জি আফান তা চেপারাই পনলু চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাচেপামে ফু পেন কাপে দু পন কেবিনেট কাছে টং আলং সি বাংসু আলাম থেপা তুমি চেপারাইলু কর্মবাহিনী আসং পেন কেবাংজি চিকলুজন থম আং বংলা সোয়াপুথাক ইসি আং থেকালু পেকলাং নাংপুক ডক্টর ভূপেন হাজরিকা নিংকান ফারু আমহাং কেথে কাতালন কাংতন আমে কে কেবাংজি চিটিনি ফাইনাল কেপ আনি দেলহি ভারত মণ্ডপম আলং কেতালন পঞ্জি আলাম আলং তা চেদন দুনলু সিকাকোরোর থংকেব রাহিনী আতঙ্কা কাখরস পেন গুয়াহাটী শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র আলং ভূপেন হাজরিকা মিউজিয়াম কে কিম আলং তা কেবিনেট

লাকি আকাশবাণী গুয়াহাটী মহাবাহু পিনিকে আরুনি ফাই ক্রিপলি থেমান আনি কার্বিং ডেং আলং নিলি বন্তি ডিমপি কাদো কাবিয়া ফান্তা কার্ডম পাজিরসি কার্বিং ডেং পথ ধাং পন্থল কার্বিং ডেং কে বাং মিডিয়াম ওয়েব পেন মিটার ফারু প্লিরা ক্রি সিরা তগরা ফ কিলো হার্স পেন ফারু ট্রক সিরা ইংকরা সির কে প্লা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তগরা ট্রক হ্যান্ডল পিনি আদুন্থ আং দেং দাম দিয়া প্রাং পিনি আসার লামথে আর্জি এক্সেনাং পিনি আসার লামথে চেলেম তে চে বহং আপদ আথে কে কিজুই পেন আহক কেমান বা ফান্সি কি বুদাম।

আপ্রাংসি আলুঞ্জির আর্জেক সেনাং কিলুঞ্জি সরদ বি আলুনকে নিসু তারসিং সু মাহিন চেপাতার আলুন মাহিন আজির পেন তোতাংটি আর্জেক সেনাং

0: Sé que la angie abar sai ke akapek atowar abi vaccination lapen chiria me khenlo ase ke lang abar sai bate atowar lo antibiotic pi unji ke su ke khai khut ke vaccine aso wang det pen ni trok siang bong 0 to 7 days pupu F1 vaccine si pinang po vaccine alang amek mate anokan along si imu mu paklodop nangji lapen ke R2B vaccine abang ke chiklo jonira achiti mangbong si pinangji kiso ke khang mate chire me bate control ke pang thir pen chire me kibi ke kenang sotlo kiso ke long tang abu phan ke adim kapek si pinangji akimi abu wan thuji pulote abana bo mukha terek et ra bate jor et penadim kepangthir et si akimi wan thunangji all in all out process pulolake wan bangaling atum phan waroelong an palang damde det nangji an churi pen langchi phu ken idet nangji aroi kepangthir phan ke 2% sodium hydroxide mate 1 in 1000 lysol an en nangji fumigation po asai aroelong claim me dakke gram inkoy potassium permanganate plikeba mla formulina long pangwisi claim nangji cardon
1: online education
2: lapon apor nanglitum vuavu raputak dr rukasen terang ke thanpon alamjir arjlong tanglo laki akashvani guwahati mahabahu
3: Duma ke e oge pranaphan henu pu alamthe duma ahoma long ke tok ilitum kaddo kaveta theklong hurlo monta muniratum nonputa duma mongbom chobom lapen duma saini pen henot si chobom lang ok pranche pe messenji pulo tangte duma ason an pen che pahelo nanje duma ke mong ke cho lapen ka henot pen ing phor elang joy ing huarlo e hambia longta ক্যান্সার কে সুলং থে দুমা কে মং আমি হি দুমা কে মং মে আতুমা ফান কার উড পেন আজয়নে এ অক এ প্রাণ হেনো ইডাকচে লাসি হি থি কুলার মোটর কারিয়ার লো লাপেন মনিত কাচিং লুম আলং দুমা মং মে দেট নাইজে ওসো কাচো পাথে আসার পি মারা তুমা ফান দুমা পাচোছে দেট নাইজি লাপেন মং মে দেট নাইজে কেমেসেন আজির পজির পিয়া তুমা ফান duma tirwa vedetsi akeme arta ka vedet au somar tuma phan duma pacho lapen pamong long le det nangji ninji bi ekta ilile duma phan ke chokali bon ta duma si e phan e ke cho ilile biri cigarette phan kan si kali biri cigarette si e phan e kan si duma chuma phan le ili me ka pe chokali bon ta duma si e phan me e ka pe cho
2: আদুন্দুয়াং ডেং দাম দিয়ে প্রাং পিনাপ কার্বিং ডেং লঙ্কু পিপিসি কে রক কে পার জুপন ইং জিমা চাথা নেকসনাং পেনাপ কে আরু নিফাই ক্রিপ ফ ভমতা আর্নি কার্বিং ডেং লং আপ্রাং সি বীরতা আর্জুক লং পো আদুন্থু সালাম থে লাপেন পেনাপ কে ভমতা আর্নি আপত সি লুনাং ডেং আলং জিতেন তেরাং মালিনী টিসুপি মিন্দারসন ভাংচো সামিলি তেরাং পি টিনা ভাংচো পি লাপেন সাঠে রং পি লাপেন বিমল লাপেন লুবিতা টিসুপি কিলুন আসানসন আলুন চেথাক আর্জিক লম্প লাপেন হর লাপেন আরাকি কেদু আহরমু কাচিপারি ডেং পেন কুপিপি আসাইসি কাচেমান মা বাংসা পুঠাক চেহুচিপুত আলামজির আর্জিক লম্প চেহুচিপুত পঞ্জি ফিলিপ তারু লাপেন প্রদীপ রংফারাংব লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু লুণবাৰী মাংদে আলং পেন নন আদুন্ধু আলুঞ্জি ৰাজু এক চেনা কেলুঞ্জি চিকাৰী ৰংফাৰ আলুনকে আদামাচাৰ ওচৰ চেপাৰী আলুন ততাংটি আৰ্জু এক চেনাং চিকাৰী ৰংফাৰ কেলুন আলুঞ্জিৰ

নালি তুমলুন বান আংজেং কার্জুলং লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং পেন কার্বিং ডেং কেবাং মিডিয়াম ভি পেন মিটার ভারু প্লিরা ক্রি সিরা টকবরা ফো কিলো হার্স পেন ভারু টকসিরা ইংকরা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ভারু ইসিরা ইসিরা টকবরা ট্রক আনল পুটো দাদুন্থু লুনবাড়ি মাংডেং আলং লুঞ্জি রাজেক সেনাং কিলুঞ্জি শরৎ বি আলুন কে সার কে পাটালুন

শরৎ বে সার্গিলকে বারালুন জি আর জলং তাল পিনিগা পরচকি তাল সে আকাশবাণী গুয়াহাটি মহাবাহুক আর বিং ডেং বেদল বানসি কাং তনেকল পেনাবলে পুঠরা পরতিং পেন চেতং থুইকল নাং দমে থাকমি কুরবাং থু

0: লাস্ত আমি গুহাটি আছো তুমল পেন নিলি কুলত আমি আর্জু লং পেন আনতং ফেমাস নি নিলি চিনি নে সিতামি আলং দিলি তুম কোনানে পেন নিলি নম্বর লং লং লাপেন কে নিলি পান না কন্টেক ফিরল সে কন্টেক পেন মা পছন্দ কাম তা ক্লেম লং লো লাপেন কে আকু সেকেন্ড ম্যাং অল আসাম ক্রিকেট চ্যাম্পিয়নশিপ সিতামি লা সিতামি স্টেট লেভেল ইভেন্ট মারলো তো লাদাখ সিতামি নিলি পান পুথত না হ্যাং ঠুলো সুনাকি হ্যাং পেন নিলি পুথত আকাম পা চুন পিলো আনিং ডগলো সায়া এ জয়বে সিতামি জুন লং পুরিল আলাম টুম পেন সিতামি জি কবাই কে মিলো নিলি তাকে মাথা দাম
1: নাংলি লা কি ক্লেম পন তাং আন আং বং পেন কি সন সি পন সুং উ পোলা পসন দো মালা হ
0: আজাদ হরমুদ এসে চ্যালেঞ্জিং হরমুদ দো তেমা নন ফেস্টিভেল লং পুনো মতে কার্বিয়াং লং দে লং তা পুনো মতে নন আকে হায় সার তুম পিয়ে মা তুমলে বাং হজে চ্যালেঞ্জিং সাই দে খালাস তাই খালাস নিলে কেসন সে পন মতে আপর কা দূরে মতে আর টাইমিং কম হয় তাই সে চ্যালেঞ্জিং হোক আপর তে ইমান পাতাং দুন দে টিটি কে লতা লামসো গালিল তাতে মা হল সত্তা নিলি ওয়ার্কার্স আবি পিনা গালি 150 ওয়ার্কার্স প্রাইম মিনিস্টার কে বাং হুট বাং কে তুমি আপর বাং নিতুন দা চ্যালেঞ্জিং আর টাইম বাং না কম একল তাতে মা ডিজাইনিং পিনি দা ক্লেম না কক তেমা অ্যাপ্রুভেল সে তামে না কক মাতি দি আসে আপর কে কম পেন কে ক্লেম দন হেরি চ্যালেঞ্জিং বাং গে ইনি থিঠুক লং সন সি বাং জুলে মেনাতা আসে নন পুথরলে আজার কাম সামে সি চ্যালেঞ্জিং দুটুক কক লো মা নন মাং গে বিসি ইভেন্ট হে ও বসামে তিন সারি দিন পতাংডেট দিল ইভেন নিলি গে লান সি কে মাথা আপন গুহাটি আসো টম কন সি আর ট্যালেন্ট মা নিলি হল আপেন ওয়ান স্টেপ বা হার্ডু ঠেকতে বাট ক্লেম ঠেকতে ওয়ান সি আংডেং মাথা দাম ছিল নন মাং কে লাপেন কে জং সি ইলি তুম আদা কার্বি আং লং লং ইলি তুম কার্বি তুম সি ক্লেম ঠেক লো লোতে আং টান মাই দাম জপ লোট পো
1: তেলা তারপাং থেকলে পুনন না পেনলা ওয়েলকাম বোর্ড বলে পুনন লা প্রেগজাম প্রেগজাম নাং লিগে ক্লেম কে দাম পন তাং আসন আন কপিপি আমি টিরিয়ালস নাং জি
0: কেচেন্সি ব্যাংকে লালো নন ব্যাংকে আ জেনারেশন তিন চান্স পন ইক বম লো তেমা আপ্রাং হট কে নিল তো ব্যাংকে ব্যানার হুপু
1: ব্যানার
0: পি নাম পো লা পেন কে ব্রাস কালার লাই নাম পো আন কে নন মা আ জেনারেশন তিন চান্স পন বলো মন নন ব্যাংকে সব টেকনোলজি সিস্টেম ব্যাং জই নো কম্পিউটার পেন ডায়লগ নন মানে প্রিন্টিং মেশিন টা ভাঙিগল নন ভাঙকে কম্পিটিশন মার্কেট লো মানে কম্পিটিশন আর জেনারেশন বুঝলি পুদাম দে তা চকল ফ্লেক্স ফ্লেক্স পুষি পুদাম হল পান ভাঙকে নর্মালি যেহেতু প্রিন্টিং মুখে ফ্লেক্স প্রিন্টিং পুলো লাদা ভাঙকে খালি লা আনস মতে আর জি এস এম সি চেলার চটটি দিল ভাঙে বেগলিট পুলাহাই দোলাং হালা ব্যাংকে লাইটিং সিস্টেম এগুলো এনকে পুথত কাপড়ে কাপড়ে দু উলাং র মেটেরিয়াল হেডি ফ্লেক্স র মেটেরিয়াল দু ভিনাইল দু লাপেনকে গ্লোসি ভিনাইল তাহা লাপেন পিওনার লা ব্ল্যাক ব্যাগ মুখা তা দোলাং লাপেন সন্থন দু পেগলাং কিউ ফ্লেক্স তাহা এনকে নন লাহাই পেনসি র মেটেরিয়াল হলা ব্যাংকে এনি রো মেটেরিয়াল পেন দেন আকো মেশিন আছে লোডিং পো এনকে প্রিন্টিং টু পো ডাক্তার ইং লাহাই দইল গেলাসন পেন সে আকো এসে ইন্টারেস্টিং ব্যাং গেলাল নন্ত পম পেন যে থান বাম সন চ্যালেঞ্জিং অব তেমা গুয়াহাটি আসর পেন সে দি হালো ফ্রেমিং সিস্টেম আং বতে মাজকটা চিনি বাং আবেলাং কার বিয়ং লং নিলিসে ফার্স্ট টাইম কে মাথা মাতে কে ক্লেম চেং সিস্টেম বাং কে অ্যাকচুয়ালি লাহাই সব আং তান আসল কে ক্লেম তুম আকাম সাইডে তা পুথর লাংলো যে দাগ ডিফুর সিতামে আকাম বাং ও সিতামে বাং তুমি নাং ছোদের নাং ছোদের আমার পুথর নিলি মাথা পার্সিকসি আপর প্রজেক্ট মুখা ডেঙি ফান বরিল স্যার তুম তামি আনি নাং ডগলো হাদাটা নমলা রেন বেসিস সিস্টেম নিতুম দাগ আবে নিলি সি বিচে নদা ডিফু লং বাং বুতে হেডি নাসি লা নত ডিফু লং নিলি দকক পেন তামি র মেটেরিয়াল নিলি হা গুহাটি পেন এন্ডাম না কহতি সিস্টামে নিলি লাদাখ রাত তোমার দা ইসি সুবিধা মতে আবার সাইকে পি পন্ড হা গুহাটি আর রেট সি ফ্লেক্স পেন আর ফ্রেম ব্যাং আদর সেম রেট সি বিপন কর খালি ইনস্টলেশন পেন লা তহ অটো ট্রাক ফেয়ার নল হাই অঞ্চল কাপ্রেক মতে লেবার তুমান জানে দি লাপুসন অঞ্চল কাপ্রেক পন বাংকে তেমা নতুন হাজিরা আছে বেলেগ বেলেগ তেমা তামে এসি চ্যালেঞ্জিং আকাম হলা বানিয়ে নিলি একসেপ্ট দিন মা ডিফুলং রাত তোমার

0: Tuh, aning ke dok dulu.
1: Aha.
0: Lapen ke son si bang pon pulo aning ke hang atau manggang ke.
1: Bang pon lah. Ante lah. Nang liku lada men cetang pik lo atur art pulo tang te kicini ni tong ke kom pik lo jom pik lo sinang lila atur art pu ke kopi ke matha kopi ke matha pon si mate kopu son pen sila so men bang nang liki ir pon lo.
0: Exactly ke isi ke matha pon person ke abi he stami nili just simple ke matha adam itu ajar leke klei ba pini be thiang wang ti
1: thiang wang nang ji kel
0: la si non jong hel le ri ili tu suppose example ni tu che paduk lu pini lu lu te kathi angke wang ate son si cholong po junong po la son ke mata si atur ta isi sunrise herilo ইলে তুম চিপা দুলো আতুর কাথি আগে নিয়ে চিঠে লং পো আমার সে হলো সব মাথা পেন্সি নিলি আতুর আর্ট বুমাঙ্গে বিপন করলো লাপেন আতুর সাথে নিলি সব মেন আমার সে ইপন টু কর
1: নিঙা রং হলো নাংলি লাগে ক্লেম কে দাম সাই মো বুঠাক কাদু হয়ে চিঠান পন পট সে নন দুন্থু আকু নাংলি ফানার জীবন ঠুলাং la minar ripen arjan kihing si kitang dama mati lapuson computer pen pene ke klem la tong ke klem mi muchon ma mate kupson la sa ka che prega bang nang li than pa chini ma
0: exactly jung si mata dam bote iripen ke klem chat mu
1: kalang
0: kisman adim example painting ahin le pudam bolote athema ile to on imagination ili ining ar lo penju ke matha pon hala so ke claim ke ultimately ke brain pe ining ar lo ke matha to iripen ke bang
1: ras pen
0: ke son thola hala ta ne henu pe ba der o tabu pe sta me ada te se technical tema
1: technical
0: ase কে প্রাপ কে ইরিপেন প্রাপ চে ফুসিনি মাথাই কিসে মানাং দেং বা বাহালা প্রিন্টিং আহিন বাং পুতে লা বাং পুতে লতা আধে আদি মা খলা তা প্রাপ্ত চে দু
1: আতেলা ইরিপেন আরজান কিং লে পুনন পেইন্টিং লে পুনন বা জি কুনু আজা লে পুনন সতামি লাসো আ ফর্মুলা মতে আ টেকনিক কো পুসন সন নলা হ
0: একচুয়ালি পেইন্টিং কে না কালার আর টেকনিক টে ম্যাম ওয়াটার কালার বাঙ্গে কে চেং সি এদের লাইট টু ডার্ক সি দাম নাই কে ক্লেমি ফার্স্ট কে লাইট পেন দাম চেন দাম যে পাডিক পাডাক পন বম লসন সি হলা আর জি বাং বাং চেট বাং চে পো বাং জি পো ঠিক লাসু ওয়াটার কালার টাং ডুক লতে আপি নেক্সট সিস্টেম মাঙ্গে কো অটু মেলো অয়েল কালার হলা সু অয়েল কালার মাঙ্গে কো ডার্ক টু লাইট ডার্ক পেন্সিল লাইট ওয়ান চেট ওয়ান চেট নাম হল কালার টেকনিক দুটু বাদাম বলতে ক্লেম চেট চেট ওয়ান চেট চেট ক্লেম চেট ওয়ান চেট চেট মানে ওয়ান টু জুই ওয়ান কে
1: ও আচ্ছা আচ্ছা লাসো ক্লেম বম হু ইভি কে ক্লেম পেনে নে লা পসন আবে মালা হ নাং লি কে ক্লেম চেং হু কে
0: ক্লেম চে মতে হেরি হেড বাং পুতে দুকে দু মানে হ না ব্রাশ কে অট প্রপার সন বাং চি নি লাং মতে মা লবেন কে আইডিয়াটা কম লা হল সাথে আসো পেপার লন কে রে ভারি পেপার সি দিন কব দিল আন কে লাসন ক্লেম বম ক্লেম বম রা আফিয়ান কে কে ইরি কে ক্লেম বাং বাং আবে টু দেল হ নমা ইরি বাং কে কেং টু সেল লবেন কে প্রাং প্রাং লভ হেরি পেন নম ব্রাস অটু পিগলো মতে পুঠো আকে থে পেন্টিং সে তামে থাং ঠিলো নম
1: পেন্টিং নাংলি কে ক্লেম আং বং পেন কোসলি মতে আদর কে সো নাই লব ওয়ান
0: পেন্টিং মেনাং কে ক্লেম দু লপেন কে নিলি হল সো কে জর বা কমিশন বা পুজিতা মে হেদি নসন দেনা দেং পন ও দুলো নিলি পেন্টিং অলাইন ঠেক দেত পেন মতে চিনি দেত পেন মাংকে নিলি ফার্স্ট পেন্টিং নামলো বিহার এসি ডাক পেট্রোল পাম্প লং সে এলাং দি কে ক্লেম তে মা এলাং দি সার্পি পেন সার্বুরা আ ফটো লতা একদম ব্লার পিগান আনকে আ ফটো তা লাস্ট

0: Peace bu yalan amasi yalan libang thor nang chung ri thyo masini li order ban rai si accept to del no
1: Sem
0: mate
1: lang
0: si challenging
1: sel
0: a painting pinaglo nilita 1 month ni ke lemlo
1: lem la
0: in mane khulos ke la ana facility ta velang
1: ha
0: mate
1: ya
0: di
1: ya
0: i repaint si ni li painting korilo an ke alang li aning dog piano an ke la sot ni li ke claim ke 2005 lo te ma ni li order ke an ban ke claim dun ching a painting alangli hola so 2005 aning kan nil aning painting ba aning to alangli 1000 rupees extra na pitula
1: Pichula.
0: aning kan sampen la pen ke la son thosi vs anachita mi damlo la pen ke non latest bang ili tum kachin hona in doctor tuliram rohang sir alons ta mi nili jung jung dam pen si ke jordan খালাস তুমি স্যার বাং ইলি তুমি ইউ তুম হান আনি না কাং সাম জয়নি না এক্সেপ্ট বাতে নাং চ নাম দুনল আমি ইনিং সাম পিল আলাং লি ফটো সি বনাইল লাপেন কে পুথত প্রজেক্ট মানিলি সিএম স্যার পেনান্সো ফটো সি বনাই পিতে মা আলা আছে তুমি আনিং ডক পিকল লাপেন নিলি ননাঙ্ক চিনি দাম পিনে দাম প্লতে লাহেন বন ননাঙ্কু কারবি লং লং পেন্টিং আদর কি লং বাংকে আং তান বাংকে দু হে লা বাংলে বেলেগ তান নিল তুম নন জিটু কারবি লং আর লু বাংকে নন ডক্টর টুলি রাম রহাং পেন কাছে তেরন পি এলাং লি তুম আর্জেন্সি কি হিনি লাতায় আপর কে কম পেন থ্রি ডেজ টু নাইট লাসন মেসি নিলি পাতা আনলো আনি তা ডগ লো বাইদ মে আনি ডগ পিগান ল সো লাসো পেন্টিং বানিলি হান হিনি পেন 1,20,000 পেট দিগল স্যার টু নানক হাইস্ট পেন্টিং আদর বাং কেলং কারবি লং অলং ফুলতে নিলি মা চিনি আতে ফুলতে লাপুসন সি কাপড়ে কাপড়ে টুনা কে ক্লাম বাং ডোল হলো তুমি তামে মে পিপ পিগল লাপেন ও বিকিমি তুম তা পু চালি পন বম নাং পো ক্লাম পন বম নাং পো আনসো সে চিংথুর পন বো হলো তুম
1: নান চরো পিগল তাতে নন কি জুৎসি নাংলি ফান লামথে থান থে ফান চনিং রিপন থুইং টু ও বিকিমি টু লাপেন থাং তা চকলেম লুন থেক থে চদামেক থে লাপসন আরি সোয়ে জাং তুম ইলি তুম কারবিয়া খাই লং তামে দু নাংলি কি ক্লেম কে দাম এক্সপিরিয়েন্স চিমা থা পেন আলা তুম ফান কি থান পঞ্জি কি পাচিনি পঞ্জি লাপসন নিং কে হাং দু মনংলি
0: চরলো নালি লাসু কুইসন নাকার জু ইপন কালা নিলি নন ওভি কিমি তুম ফান কি সি থান কাং তুম বাঙালো নালি কাপড়ে ফান ডিপেন্ড নাংনি মতে নালি হেম সাপি সবরা ফান ডিপেন্ড নাংনি নিবুপে বা ডিপেন্ড নেই আলাম পেলাম মতে কাম পেন কাম লং নন আন কে সার্ভিস ওপর ইনকাম কোন সি চোপো এ মেনা সি বড়ি পো নাই থেমা থেমা সার্ভিস ওপর তুম নাম্বার জন্ম প্লট পেন ইরি কে টেককে বসন্ত সি নিলি মাথা দামকে অবভিয়াসলি চাকুরি বাংকে অনুতিন গুড লাক আবি মাতে কপাই আবি আসি নন দা আর্জানি কি হি না চিতামি সি অপরচুনিটি দু আতেমা লা আর্ট লো মা এনালি জুট ক্রাফট চেক পেন কি বুলক লাতাই সি আর্ট লো হালা ডাক জন সে নালি টেকনিক্যালি ইউটিলাইজ পন মাতে আসে কিছুমান বনা ইউনিকনেস থেক প্রতি হালা তাই সি আর্ট লো খাংরা এক্সাম্পল এনে চেলার উনি বাট ডাক্তার সে আর্ট ওয়ান থেক প্রতি লাতা ইসি যত ভারো সে দি মে ভারো ফুতা বাইন জুই ননি তুমলা আর্ট হরমুর কে লা আন না যা কং ইথিল নন হেমলে কিমজি তাই সি আর্ট টু নাই বা গাড়ি লে বনাই জিলা তাই সি আর্ট টু নাই আর্ট আবিতে আজাত্তা আহ ফেড ব্যাংকে পুথত নে পুথি মে নন ইউথ জেনারেশন টু ভান ব্যাংকে লাহান জিম কাপড়ে ফান মাজক ফান ডিপেন্ড আংনি নালে কপি মা কাম কে থে খালা বাংগে বেশি ইম্পর্টেন্ট ব্যাংক পি না লালু পুতে নালে জুন বেগি আজাটা কাম লং সিতামে
1: চোর পিগল ইংটি সাং হকে হাই নাংলি আপর জুম পিক আং বংশ তামি পিনি রেডিও কার্যুয়ারা ফান কে ক্লেম কে দাম সাই আমো কে চেং পেন পিনি আন কো আন সে চিপা দুগলোমা পেন ক্লেম দাম পন লং লোমা লাহাই হুয়ে পোথা ক্লার ডাক পেন থান চিপা চিনি পন থে কপট নাংলি ফান নিং এক লং পেন সুরি সুরিয়া কেরো পি পেন সি এলিতম গে চিং কি জি থান বাং টন পন কল কার্ডম
0: কার্ডম

lapana pawnang li tum chi hu chi put made rong ruba jai mek ang deng along pen krishna ing ti la pen hut bang di pen ro ing te tumang bong chi hu chi put arji long tang lo lake akashwani dipu jai mek bang lake fm ben along pen megahertz pharu sira tok bora ser ke la pen news on air app long pen ta arji me adun thwa jai mek ang deng long dam de prang eson ke nang sot kapachini alam jira arji ek tha আকাশবাণী ডিভুয়া জাইমে কার্যদুঞ্জিয়া ফান আনি বাংতা আদাব পরফাই ট্রক্সিরা মিনিট ক্যাপেন পরফাই সির ক্যাপান লাপেন আনি কাংসাম পরফাই ফোপেন পরফাই ট্রকরা মিনিট হম ক্যাপান আকাশবাণী ডিভুয়া জাইমে ইউটিউব লাইভ স্ট্রিমিং আকেরা পেনাংলি তুম আরজুলং ইংজি লাপেন আকাশবাণী ডিভুয়া জাইমে কেদোয়ান কার্যদুঞ্জিয়া ফান আদাব পরফাই ফরা মিনিট ফোকেবরা মিনিট ফোকে বা পরপেন আজো পরফাই ক্যাপান এফ এম বেন লং পেন মেগা হার্টস ফারো সিরা তক বরা সির ক্যাপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আকেরা পেনতান আমি তুম আরজুলং ইকজি লাপেন আন পার্টা কাচিনি জি আফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব লং পেনতা নাংলি তুম আকাশবাণী ডিফুয়া লং হুমৃদা মিকতামে কেনাং সৎকা পাচিনি আলাম জোরকে লাপানিক ছড়লো

কার্বি লুন বারে মালুনা জাইমেক আং দেং লং প্যান আদন টু আলুন আর জিক সেনাং লাকে হান রিবং আলুন লাবাং সালুন কিলুন বাং ফুলাকে মেনসিং রংহাং তংতে আর জিক সেনাং

মেহে হরবং পেন পাওয়াং থুবম নুন পুসি পুডুন দেন পেন কি রাসিংজা আমাতা ক্রয়দুন্তং ঠেকথে দেত পেনথু আইক আলিংলো পুডুন থু দেত আপত নন আংডেং চিপ্লাং দেতলু বংক্রক কেপন নেংপি নেংসু কাছিং কিয়া ফিজং পেন কি হরবং পনসি অং নিহু আকেংরি পালে পেন কারডম কার্ডি পাংচেং পন পন লাদাখ বং কেপন আংজি কে বংসির ক্যাপ আন নাংকক বনসিতা আলং পেন আলং হাওয়ার কে বং ফ আনসি কাপাচক দামতা দু লাসো বং ক্রক কে কাম মাতে কিজুম দাম আথেপি কে লাসো

কারজু আমেন কেথানদুন আরং পেন কেমান আবং পেনথু আমাং পেন কেলং আথাপ পেন কিপ্ল্যাং কাহরণ আহর থাইসি মান পেং পাজির দামনাংজি বংচিন মাতে বংক্রক কে আথে চুমজির সি আক্রক দকক আফানসি বংক্রক পুলো মুক্রাং আতুম পিসো কেহং দামচেং পেন বং কেপন আহুত চক চেলাং পুসি হেমফু পুদুন বং দাম পেন পুথত অং নিহু আলং পাজির দামসি আর্দম ই নাংকক আফানসি বং দাম পুদামলো বংক্রক কে আরনাম পুজি বনসিতা দাম দাম আবং আহর আবাংকে বুপে আথে হেমফু আংজির আফান কেহাং দাম ইংডেং হিনী আহুতকে বংক্রক পেন দাম দাম সি পনসি হেমফু আলং পেন কাঠিচে আলং সি ইংলে দাম লাসো হুট কাঠিচে আবাং পুলো পাচু অনিংকে হর আরনাম পুদুন দেদেত লেমা নন এফংতা চক পো পুসি পুদুন দেত আমাচি নন্তা দাম দাম আবং আবাং আরনাম পুদুন দেদেত চিহুদি আরন পিনসু আহে মসর আর্নি কংসাম আপর মালমসি আরলসু আহেম পালেসি আজো সংকপু মালমসু সং পেন সা সু কেলাক কেলেং আহর এবং বাগজুন প্রুইপু ক্লেংদুন ক্লেং সারপু মাতে রিসো এজাং আফান পারজু দাম পেন হরবং কাংলে চেংপনপু আফি দোচট পেন অংনাত পেন হুদি চেংসি মেলিন আতুম থাকদুনপু লসন ইংডেং কেথম কেথম আন চিহুদি সি হর আর নাম পুপনপো চিহুদি আলং কেচেং কে পিয়াহান পিয়াহর পিয়াবং পিয়াথে পেনসি অং আলং নিহু আলং ময় রেপ চেপাং দুপেন কার্ডম কেদো কার্ডি কেদো লোমা মা সুয়াতুমতং সুয়াতুমতং হিজু কেহ্যাং মা ফান্দার কেহ্যাং মা আদা কেলে উন এ আদি কেলে উন এ তং কিসুং কেদো কেবয় কেদো মা লসোয়ালাম লেথত মেয়া তুমতা রুইডুনসি থাকদুনপো আফিজং পাংরি পাংদন আলাম থেদুনপো ওবে কেদো ওদন কেদো ক্লেম সেলে ফাং সেলে কিক্রি কেজব আফায় আলাম থাকদুনপো অং আতুম হুদি লেথতপো কিফির ঠেকথে কেথাক ঠেকথে কিতুন কেদাং ঠেকথে কাংক্রুং কেসেত হারপি থিনিং চিনি নেপু পুথুপো আনসি মে আতুমতা চিচাকদুনপো থান চেপারে পঞ্জি আলাম দোয়ানতা চিচাকদুনপো আফিসি কে হেমফু আমেন এনজির পেন আর নাম পুসি হরবং দুংজির পো হরবং আর নাম কি পুজি আপ্রাং আরলো সোয়াফান আর্জুবেক নাংজি হরজুন দেত আফি চৌজুন পো আজো সংকপো বুর কামাথা হেমফুয়াবুর কামাথা দুনকে আদা প্রাং মালম আর নাম আতুর আদাক পেন পেন আহাই আবর আকান হ্যাং পিসি আচেথে কিডিংজি আফান লাপেন বোচে ইংসাম বোচে কে মেজি আফান সি আর্কলি দুনপো হেমফু বোজন্থম হেমফু বিদয় পেট আন আরন্দ আরসো হেম পাজুম চেত পিনসো হেম পাকাম চেতপো আন চোরা পেট এটলো পুলোতে আফিজং হেম চেবাং চেংপো তোবার আংদেং কিছু পাংরি পাংদন আংদেং আলং তোবার আংদেং কিছু নাংদু লা আরন কাপামান দামকে হেমফু আংজির আবাং আহেম কাছি দুনহুত আনেং কাঠিচে ডিমরো আবাং আনেং সুয়াফান তোবার কাংচির কেলাং ইদ দুজি মিনি পুসি হান বর আন বর কেলো দুন্দু লসন আহুত হালাপুকে তোবার কে পান কাপাফ্লেং ওয়ারলেং ক্লেং সারপো পেন ওয়ারলং ক্লেং দুনপো আতুম কেলা কেলেং কেসাং দোপ্রংলো সীতা আপ্রাং পাংরি পাংদন কেবার আহুত লাতুমাফান অক হর নাংওয়ান পিপু পু লামচাক ডোক লাসি হালাবাংসু নাংকে বারদুন আহান আন পেন হর পাজির আংদেং তো কক্সি নন পুতা কার্বিয়া রন আলং আংদেং কিছু পুতা পিনচং নাং ককলো পে সো রি সো কাছে থন্দাম পাংরি পাংদন আরন আনকে আফিসি আংদেং কে পে সো রি সো কাছে থন্দাম হেনলো হেমফু আংজির আহেম নাংকিদু নহুত আনেং আপি হারিসি নাং কাছিলো দুন তো ক সীতা আফি লংমুক্রাং আফান চেথান দেটসি ইরুই আফি হর হান পেন চেথন্দামলো লাসি নন পুতা পাংরি পাংদন আরন আলং আংদেং আফিসি আসন হরবং হরথে কে থন্দাম আরন বিপন ককলো জংজুং আরন আতেং পেন আনপার্টা আক্রং কাপ্রেক আহিন আনা থুতা ক্লাং রক্তিটি ওবে ওদন চেতং পেন আনিং চেহাং পেন চেংল চেপাং রিদেত আসন চেপ্ল্যাং পেনথু আরো পেন আরো আহেমকি আদামাসার ইংথুর লংলে লুন তোমো পেন পাংরি পাংদন উন এ পুতাদো লাসি আদামাসার কাংথুর দুঞ্জি আওয়ার সাই আসাপসো কাশিক স্যাক ডোক মানে আপি আপু কাছে ক্রয় ক্রিয়াও মার আতুম সীতামে আহুত পেন কি আনিং কাছে চর আলাম ভাং জুইপ কাংহু পেন সীতা চেপাং রিদেত তিতি কোমানিয়া হেমে পুয়া ব্যাং নিমসু পিয়া ফান মাতে হেমে পিয়া ব্যাং রিসমারা ফান সীতা চেপাংরি দেদ দোপি কার্বিয়াতুম পাংরি পাংদন আর রন আল

0: Pini lamhan cha aning ki hanga tuma phan puthot inkung isi ahor kaching bo avo pu alamhan cha nangwan pichulo labang so lamhan cha ahoma lampen kitok abang lake professor rongbong tirang lapen karbia lampen kilar abang tokbang sir joycing tokbi lapen labang so lamhan cha kapor hi pon abang samson ingti lapen kachiparjan dun atum lake waisong chiparjan abang fandar teron kangther chiparjan abang roman ingti jirsong chiparjan pon abang thengsong ingti kajir chiparjan pon abang hunmon rong hangpi lapen lirbon chiparjan pon abang sengkan kimi ingti pi atum hello lapen labang so alam hancha kapachu nabang akihai Pradeep Rongphar adun thu kachirab du nabang Samson ingti to tangte kicheng siang kung alam hancha arju ik senang ahor kaching bo avo
1: sampri chirang ranga porsi ahem chelepo pusi waisong terang mathalo don rawa hempen নাংকে বারা হুচি আর নিকে কেথে দুং টাংলো আতোয়ারটা ইংলং আলং জন আতোয়ার পিনা গাড়ি মোটর কাছে লেংলে কে কে কাকাং আতোয়ার আকেং পেন কেওয়াং আর অনাথ কাছে লেথু আহুত আনকে ইংতিং কুকলো রং ফুয়া থাক সি কে কাং থের টেরাঙা হেমলো আলাং আর রঙারি সোবা সালো রিসো বাসা আহং ভারলা আলংকে মেথর ক্রিং কেথর ক্রিং আমি হিপ আমি আকার আর পং আংখ্রাক আং দেন পেন তোয়ার পেন তা ওয়াইসং চে চার দেল মিহি বাদুং কে তৎলুন কাং থের আফান লামিথে ইংকিতে কাং রায় জি আফান আলাং আনিং হাংল সিতা কেলাক হুই আজক আলাং ইংকি ইংতুং তুথে দেল কাং থের টেরাং আহেম কাপ দেত আফি ওয়াইসং নিচিয়া সিনিং আনাত লাং পনলেম বম ল চেকলো কিমিকে ক্লাং থেকলং জি মেনে পুরা থে আং প্রিন প্রিলে আপর আদন আহেম আনাত কে বার আহুত চেকলোকে আর নি আজা কানাং

0: phạm ăn đen xì càng hồng đình ăn lăng cái thẹt tới càng long kệ là anh ấy bên kệ chỉ kilômita thế tan lo bon bu nhị chi anh ra xin nín kệ in hồn kí bình thì bây giờ ăn lăng chỉ kilômi thẹt long lại đèo hà la so hút đi la yang long along ri hing a mi ke kar atur alang pang theklu atur ke lir tir la pen a ke er ring a lir lir alor lor ke ong pi atur pen ki tur bong sai ni har long akuaria san chomta kamatha dun un esi isi ke prek jek di phua rong su pi son si pe mande ta son do kang sam ri yang long ta a megbur prang dak si isi ke prek vi kamang hu meme Anglong si kasi paman benarokom. Kekar ang amia turanat lang ding si, kang ting si, kasi kup thip alang. Aminarong alam, chimatha pon vi si, doponjoy pen alang dambom lo. Ay, kalang te, nirong ta, dilayang long ason le, pathe ang dun chen thek po son te he. Hidipia hitita, te ang dang tang lo. Nirong si ing ting thip le, ing ting thip anwer lo. কাঠে আঙাতুরকে নিরং আসরকে মেনটু সিগে থেকদুন লংপমা নিংকানথং কেপ তাংলু ইলেকট্রিক আমেরিহিং নাংকে লেজি কে আফিয়ালামলু কে দাম কে বাং কাছে লেঙা তোয়ার আনতা নন পুয়ার নিতা নাং বুই পিপেলা ভোটকে জগ আপর হুটকে মেনা মুনিত পুচে কামসি ভোটকে জগ দুন ল সেতা হাই দেট আফিকে কাডো কাবেয়ালামতা চেতেনে এ তিতি সার রং পিয়ার নিয়া হুটপেন পিনিয়ার নি আন বাংকো আন আফানসি উৎকা চুপি দুনপেন পাহাই দুন দেলাংমা সীতা থাংনাথ আকাচে লারসি নাং আবে দেটলে ল আইতেমা নিতুমা কিসুং কাতো রাকে কো মাতসি নাগাছিনি দুনপ আসিতি না হি নাতাকে পাফি দুন হুব আলাং রং আলাম মাথা দামসি ওয়াইসং হেমনাথ দাম্বমলু আহেম হং আপায়ং হাব আথেংনু কেলে আহুত আলাং পুথত নিচিয়া সিনিঙানাত চেকলোমি থেকলংজি মেনে পুরা লাংথুইং তুংদুক সি লাংথুপ্লি ল হং ফারলা আহেম আর বুং আং দেন সিনিঙানাত চেকলোপি এতুর কে এত থেকলং সি আলাং আনিয়া রং চেন ল হেম কিলুদা প্রাং চিত সি চেকলোপি থেকলং ল আমাত আলাং আনিং থেপার পিল আলাং আনিং বানা ফান চেকলোপি কে জয় জয় পেন আনিং পাথেলু হেম থিকু বাথেংনু পেন চেকলোমি কে থেকলংকে কেমেসেন নাং থেকলু আলাং মাথা জয় জয়লু লাপেন আলাং জয় চেক্রেং হেম সি পাই বিরি কাঙ্কির ইয়া চেক ইং দয় চরলু আচে কাং দয় পেন আর কি কার্জুলং হেম আমি থানজন নি কে বুক বুক বু ইং বুক পাং চেং তাংলু মেধান কং উগাছে কার্জুলং পেন হাক আরলু নাকি থাপ থত আবো পিতা কাফেরে পেন চারদাক বারেছি কিজক কিজক পু ইংরেং সের সের ডালু
1: জি জি নাম দে তরিক নাং বাখর দাহে
0: লাসনসি আমেথান জনিয়া ফান আলাং তামসি বেহাইলু
1: নি নি না লাং হেম কি দোদে আঞ্চত নাং তুম নাং তেনে দেলো পোহে কি থি দাকে আপ ইক কে প্ল্যাং প্লে মে থান
0: আচে গা মুখা দন্ড্রিয়েলং পুথত ক্রয় বমসি ওয়াইসং নিঙ্গেলু আমি থান জনি কে উ উ আ আ পুসি ইংরেং সি সি সা সা সি ওয়াইসং আরিয়ে কেং ইংলেক ডাক ডাক দাসি আনিং কারং চে পাকলাং লো
2: wang lo po people si an le pa der jon lo
0: lem te mi si nang odong si lir bonar judulo
1: kalang lo pai ato war da ke hello wing ke mati keng kam nang humri bom pen la pu wang bom si inting ikuk lo nang pai ke mesen lang bo
2: o mesen lang awam si so det tang ho
3: কুমা লির বন নাং পো মা পিল
0: হেম পিয়া কুট আং থুম পেন

0: Pining ke inglong along hanso siki edun lo tangho. Manipura natke hanso ador thedung pule.
1: Kajirabang abor pen hanso abhelong isi humjok si ingnim haklo. Ake waya hanso. Kesodak ang nimang hong si ketok lung. Ahanso kang nimahut anokan ruk klok lo. Apeko ka de pen anokan cheven mir si alang ningjelo.
2: Ahansu hai jai de ituma pai bi riar lota e chok thale
0: non ke kang sama pordan angkile loke to mo barlawang barbar e po he perem pa phoi pe phraya phansita e chom chom ni ke bi riar lo hansu a ke nang sot ke makopulo
2: Oppo, sanangwan prilojo, nang pantanang dong pitha mapai.
1: Sahar lung asarbura phan pachonsi, lirbon asar pia phan arjulo.
2: Nang nilope, malom so prangsi neke gijun langle. Nang pole pachun lo na, kela ke leng pen si ke bangke. Dape, hemar lo pen huton enam thada, la nang po ke ban ahan suta, hemar lo le pon det non ho, chinila. Oita
3: la hui ki jirlang bojo naka harsun ke theklong leta ani ding thuklui lo konal pen lopo ke wan ke
1: jirlang kang duk nepnap arvo pheroi mirsi lirbon ke asar bura phan arjulo
0: nang ning hai sinang ke lodun alang tum inglong along leke me oke jat asan tamme e choklo teke choklo ame name na masi aklim ke thelo
3: ninning hai tumke vang vi mapo rublin ke inghon me me pikpo boda nearbak ing tungong po
2: chokpo chokpo rublin alam ke pin purwe rino kukia hem theng song pen la tum nang hir ji pe he da da hem ar lo pen hoton le andam non da
1: asar pika jira bang Lirbon apan incheck phitsi hoton pa endam toy juilo.
2: Kopi apa bajoy ni si bang akhaya munit pen le idon chipa donang kok lo mala ho o arnam
1: aning ke jang ji chipaklang si kajir ke pasi mutur lo vaisong ke sahar lung odong pen apiso ka ninje alam si arjudun ding lo alang ta kopi ne son bak কে থাক দুনিং তুংলো সীতা আপিসু অবাং আনসুসে আনিং চেপা থিথুমু চটলে না পুয়ামাসি সাই জয় জয় নিজুন চিপ সি তো দুন জয়লো আথেং নো আথে কুপ আলংকে আজো কাং তিং সি কুপ থিপলো সীতা মিহিপ কে থর ক্রিং আমিয়াকার লাপেন লেমতে মাতুর পেন হং ফাড়া ওয়াই কাংকে পাথে আং চেনলো
2: নাংকে কুপুসন টঙ্কা মাথালো নে নেগে আনতালা ইমুন পিয়ালাম কে ইনিং ডক দে পিন লো
1: আপেনা না বাং কে থাং নাত এ থেতা কে থাক দুন্দে দে রাজক নিং জে জম পেনসি কাজির নিং জে লো
0: কুপুয়ালা এ সোমে না সি আকে চক চে গা চকলাম তাং দে দা পি কে কুপি সি লিতা ক্লাম দুন থে গালা
1: সাই জয় জুন থুসি ওয়াইসং নিং জে লো
0: ইলি দত্তি গাহো জং সি লাতুম হেম আসাই নাং চারলি দুন্দে পুলোতে মেসেন জি পোহে রুবলিন জক জাক আফি আফু আতম লং সি কেদেও দুনবারাত কে চকচি দে জি ইলিয়া নিম রকম জুতাং জুবাত আরো নাতাং তা ইমুন পি কে নাং চারলি দুন্দে তে কু পুল ইতুমা নিম রকম পরম পুথি আরো নাতাং দো আন্তা ইমুন পি তা নাকা চারলি দুন পেন কে থেক থে দে জি আসন মাছে আবে হাই মেহাংকে থেক আহুত পেনকে মা জগ আমুনে তা পরম পুথি আর না তাঙ্কে নাং চালি থাই থেল জেরসং পাই কপি নে গাছে সাক দকলো বাং থেক থে দাদলো আলাং তুমতা মরনি সি কে বাং জি আহেমলে চে বাং বে তে আলাং তুমতা দু থেক জি পুহে
2: কুকি আমুনিলে কপি আহন জাত সি কি দোলমা
0: লাপু কে মাথা তাবি নন তি নাং তা খে গাছি উর থাপেন নন কে আলাং তোমা হেম

0: লি ফ্রিউন এলো কি ফ্রি পিতা আর অন্তাকালিলো ই তোমাং বং পেন কেমে সেন কামাথা নিংলে ইংবো বেলোতে চকলো চিনিল বোঝর সঙ্গা পায়
1: সাহার লুং লংলিয়া থাক বিকি ওয়াইসং পিস ফান থান পারে বর ইলো হালা পু হতন নাং অদং সি লিরবন্তা ওয়াং বমলো লাপেন হানসুয়া বড় লং পেন হুমসি টন আলু থাবলু ওয়াইসং আজাম বরং আলু ফিনু আর বো পেন নং কে বরদন বেদ আবর এনসি আপিস ফান পেচন সি নিজেলু
0: জো আর মহায় নাং ফান পু পানং লর জিনাং কেলো দুন
2: হা কপিয়া বড়লো লাকে
0: ও হিয়া ও কাপা ক্রেং তাং হালা দেখ পেন্সি নাং ফান্তা মাসাব সু নাং লদুন চম
1: আনিং কি পুং কিপ্রুং এটপি আপিস মাহাংলাং দিংসি আলাং নিং গেলু কাজিরা বাং দেংদুন জি দেংদুন মোরেম আসন থেক লংসি লিরবন বাং আসার বুড়া রি দেং পেন অক আবর এন্দুন জকসি পুলো
2: অক হিয়া অক হাপো আবর পূর্ণ মাপো বিনত বিনত নাংলে কি পুরজি পুকে নাং ফান পিল নাং কেতা কল হওয়া অ হব
1: আসার পিয়াবাং লিরবন আফান ইংচেক ফিৎসি নিংজেলু লিরবন আরি দেং পেন কিথি পন রমহয় আসনসি আসার পিয়াবাং আ অ কাবর এন্দুন জগলু আবর কে জিন তাক পেন রাক পামেসি বরবেত আথিত মুখা প্রিবমসি আলাং পেজু পেজু পেন পুরমিরলু লিরবন কে তন হব থাক আরি পাক বের হেতসি লাংদুন পাং চিংলু কি পূর্বম আ অকাবর বাঙা কাপড়ে আখে আমুনিত পেনসি দন কাছে পা দন নাং ককাচক কাজির আনিং আলু পেনকে আনিং কি পুং লকলা কে ক্রয় পোমা কে ক্রয় খ্রে পোমা পুলক সি আলাং আনিং ককচেরে এ পেন কপুলমা কপুলমা পুসি কামুন্থি হাবই তৈল দন কি মিয়াতুম নাং কেলো দুনা অক হিয়া অকাবর কি পুরমির থেকলংসি আপিসু আনিং কে নেপ জিয়া ভান ওয়াইসং জয় জয় পেন লাংডু নিং তুং দুগলো দুমালক সোয়েসো চকাইসি মে আতুর আলং কেদয় এত আপিসু আহর সি আলাং লাংডুন লড়লো আনিং কে জাং জে আনিং কে অয় পেন কিপ্রুং এত আজক আর লেংপি কে আমহর আলং কে দো কাইকে আকাং নেকমন আর জে কে হাইদে চিংবু চকলো আনিং পেন আ অক আবাং আর জন কে কাছেরাব দং সি কে দো পু আলাম কে ওয়াইসং আপিসু আহাং থেক লক পেনসি কে চেং সি আফং আফান মুন্থিল জিনতা কাঠিত ফ্রিজক জক সি আবর কি পুর পেন মেহিপ আমি আতুর অ কাঠান মুখা লং রোদাম সি দয় এত আটলো কাপা ক্রেং তাং আ অ কাঠান কে ক্রেং সয়ল আ অ কাঠান কে মাসাব সাপ পাং আর সয় সি প্লাক সয়ল আথান তা চেহমান সয় ইচাক আনবাক দুজি কিদিং অক আথান আরি পেন অদং সি মেয়াতুরালং কাজিরলাং পামেলু অক আংনিমলং লকসি মিহেবা দুংকে দমকুর আমি থান জনিতা আমেক প্রাং ডাকলু আ অক ক্রেং পামেলো মা কালি কেলাং জি আফান কাজির অক এথান বেং লাং লাংলু আ অক বেং উন ইদেৎসি আরি পেন হেবেং ওয়ারেৎসি কাংনেপ রাক আ অক এথান পাদুকে আলাং ইংসেক উন চিতলু কংসেক তাং আ অক আথান কংনিম বোম আহুত আপিসু আহাং আলং মাজের সু আনিং করং সু আতুর ফুদাং ওয়াইসং থেকদুন লং লকল কাজির কে আমেনা লে চিপু থেকথে সিতা ওয়াইসং আমেক হিনি আংদেন কে চিংনাং নে উন এদেল লাপু আনা পর আফি কাজির আমহর আলং কংনেক মন আর জে থেকলং সি ওয়াইসং আনিং চিং সামলো
2: কলপাই ওকে থানাং পিঠা নিচু ফিলাং হো
1: আসার পিয়াবাং আ অক আথান কাংনিম বম থেকলংসি লিরবন চুহাং দুল
2: আই ওসো পি কে তাং হোতা হো চুফি সি পড়ল হো
1: লিরবন আসার পিয়ারি দেং পেন অক এথান এনসি মিহি বা থাক আক্রি আলং চুফি মিরলো ওয়াইসং কে আপিসো পেন আসোপি বাহিনী আতুমা ফান জয় জয় পেন লাংদুন লেমবমল কাচিনি থেকথে কাচোথান থেকথে আমুনি আতুম আনিং আলাম লক মাথা দিং সি ওয়াইসং কে হং ফালা হেম কাংটিং রিং লাপেন আতু রং বং সি চিংবোদুন দেট আসম
2: পেলির বন আন তুন দাম নন্দা নাং পো গে বাং লাক হুই সি গে বাং আনিং চির দুক তাহাই পো লাপেন হো আর জুথা
3: খালুন আরলো

আদন থলন অরজিৎ সিনাং লাগে আও এসে মহাবান পালন লবং সালন কিলুন লাকে মিতালি লাপেন ভূপিন্দর সিং আতুম কিলুন আলুন থাংতা অরজিৎ সিনাং লবং সালন জির

লাগে আকাশবাণী ডিফু জাইমেকে বাং লাগে এফএম পেন আলং পেন মেগা হার্টস ভারু সিরা তক বড়া সেরকে প্লাপেন নিউজ অন এয়ার এব আলং পেন তা আর জুইক মে নন স্টুডিও ঘরে পর পর ফাই ট্রক্সি প্লেং টাং লাসি কার্বি দে লংরি চিংহনা লোনা জাইমেক আং ডেং আলং পেন আসনা সনা লুন আর

0: পাৰিলি কি পালি তই কি
1: বহু ভাবিছিলি তোর বুকুত আছিল হেনু রূপ রূপালী হেনু কলিজা খান্দিলে পায় কোন কোনালি কোন খান্দি নিব তই রূপু হেরুয়ালি পালি চন্দা মাথো তই বুটলিলি কি পালি ভাঙিল নে তোর কামিহার ওই শুকান পাহাড় ওই নীলাজ পাহাড়

আদন ঠলুন আলে তোমার জেগ লং জিলাকে আহে বা না হে টুপনি পালুন লবং সলুন সতামে জুবিনগর পেন কিলোন আলুন এগলো থাকতে আর জেগ সে না লবং সলুন জিয়ার।

আদুন থালুন নাম তোমার জিগলংচি লাকে তুমি পালঞ্চর লাবাং সালুন সেতামে জুবিংগার পেন কিলুন আলুঞ্চর ইগল থাংতে আর জিগসে না।

0: lapana porna ni tum SMS lamarjan kali aluna jamek angdeng long pen asona sona lunar jig long tanglo tangte SMS lamarjan kali aluna jamek angdeng long pen lunjir kirot kelapon si kang toniklo lake akashwani dipu jamek ivang lake FM ben along pen megahertz pharu sira tok bor sir kep la pen news on air app along pen ta arjuik me non studio ghure por porphai troxira mini thomke pre si pleng tanglo la si আধুনথুয়া জাইমেক মাতে অকপ্রানা জাইমেক অলং পেন ডেঙ্গু আকে সবথাক ডক্টর লিন্দক রংপি লাপেন হুটবাং ট্রেসি রং পিপি তুমাং বংশী হুচিপুট আর জি এক লংপ
1: প্রাংসি অকপ্রানা জাইমেক কার্যুয়াতুম্ভান আনসেতামি কার্ডম নং পাজের ইকল পিনি নিলিতুম ডেঙ্গু আকে সোপেন কুপুসন পেনসি কাছে পাজক নাং জিমাপু আপুথাক চিহু চিপুত পঞ্জিয়া ফানসি নিলিতুম লাদাক বর ইল লাসো পুথেক রেডিও কার জুয়ারাত আফান কাপাচিনি জি আফান পুরা কার্বিয়াং লঙাং বং ইনুত MD ইন্টারনেল মেডিসিন আহিনা নাথু কেলাং ডক্টর আফানসি চোফাপন ইগল আলাংলি মেন লাকে ডক্টর লিন ডক রংপি আলাংলি মেট্রিকা সাতলাং চেপা উন দুন লাকে ডনবাস্কো হায়ার সেকেন্ডারি স্কুল ডিফু লাপেন্দের ফি আলাংলি এচিয়াসাং ডেং ক্রিহিনী আসাতলাং আবাংকে দীপান্বিতান একাডেমি গুহাটি লাদেরা ফিয়ালাংলি MBBS বেচেলর অফ মেডিসিন এন্ড বেচেলর অফ সার্জারি আবাংকে জরহাট মেডিকেল কলেজ আলংসি চার্লিডুন ইগল লাদেরা ফি আলাংলি MD ইন্টারনেল মেডিসিন আবাংকে বারপেটা মেডিকেল কলেজ আলংসি চার্লিডুন ইগল লাপেন নন আলাংলি সাইকে ক্লেম্ব মাদিম লাকে ডিফু মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আলং রেজিস্টার ডিপার্টমেন্ট অফ মেডিসিন আলংসি ক্লেম একবং লাসি নন আলাংলি নীলি তোমা মাইক্রোফোন আথেং নো নাই টাংল তাংতে ডক্টর আপ্রাংসি আকাশবাণী ডিফুয়া হিন পেন নাংলি ফান সুরি সুরিয়া কার্ডম নাং পাজির ইগল
2: কার্ডম আপ্রাংসি আকাশবাণী ডিফু আফান সুরি সুরি চুরোর লসো আপর নাংগি পিক ফান আপেন নীলিতা বরিক প ক্লার্টাক পেন লসো আলাম থে ডেঙ্গু পোলাম থে কানিং জে ফান
1: তাইতে ডক্টর আপ্রাংসি আলাম থে চেথানাম ইকসেনে ডেঙ্গু আকে সো লাগে কুপিয়া কে সোল নাংলি ক্লার্ডাক পেন রেডিও কার জুয়ারাদা তোমা ফান থান ইকজিমা
2: ডেঙ্গু কে সো লাসো আকে সো কে ভাইরাল আকে সো লাসি লাসো কসন ল ইনুট ইনুট ফান কাচি উন পু লাসো কে সো কে চিটিম কে চেক পেন পু চিটিম পুস্তামে আকা প্রেক প্রেক আজাতি দো সো মেলেরিয়া আফান কে পেন কিচি উন আচিতিম লাবাঙ্গে এনোফিলাস পুপু লাবাং কালি পেন আকা প্রেক আজাতি বাং লাগে তুম এডিস পুসি পুপু লাসো আচিতিম পেন সি ডেঙ্গু বাঙ্গে ইনুন নুন পান চি উন
1: চৌরইগল ডক্টর নাংলি ক্লার্ডাক পেন থান পাচিনিয়ে পদ লাসো কেসো লং লো পুলোতে কোসন পেন সিয়াং ঠেক ছে লং প ডক্টর
2: লা ডেঙ্গু কেসো কে আকা প্রেক সিংজাম পাসি লাসন কেসো সন্থত সি নাং চেপাক লাংক্লাং লাসি পুথত কেবাং চেং পেশেন্ট তুম কসন সি নিলি চিনিক প জে নিলি ডেঙ্গু দইগ লো পু লাবাঙ্গে কিপু লর পেন গে শিক্ষাক আথে আ সিমটমস মতে আকে সো আজাদ কে আফু সো সিংজাম আঝা আধে কে আপক কে দাম লাসন পেনসি ওয়াং ওয়াং লাসি নিলি আকাশবাণী লাসো হিন পেন নিলি মুনিত তুমপাম পাচিনিক প লা নাংলি ফু কি সো পুলোতে নাংলি তুম লাবাঙ্গে আসো সা পুলে মাথা ইগ্রি নয় ইংকে ডিফু মেডিকেল কলেজ তুম ডাক ইতুম ডিফু লং সিদোল নাংলি আজাদ ফুকিসো পুস্তামে আপ্রাংসি বাঙ্গে ডক্টর লং দামিক নয় ইংকে আলাংলি নাংলি ফান টেস্ট নাং করিক প আপেন নাংলি ফান

0: thì bang nó xin mà nên là số hút bang cái ang phô long ta lang cái đồ bang chênh lo cái thế áp bọc long ta lang cái đồ bang chênh lo à bên cái thế à vi à lô bên hong bên chỉ chả chỉ bút tâm ý à lô bên là gì à cô cái phong tuning rig bơ chứ là sau nó phô ba bang về gì cái mi à thế là an severe le bang bớt xích xác à là gì à chắc phu cái số bớt thế là số hút bang gì năng lý thùng bang bên check up cái thế là bang cái thùng kháng bang kháng bộ
1: tang te doctor la dengue ke su chipa mi un ma mi det un ma la bang so ke su
0: itum prang pen ta chethanik bom lo dengue ke so ke viral la ke so la si phere me mi puke la lo je viral ke so ke nonan ta a treatment na ve jineba itum malaria pu le puik na malaria pan ta itum tablets do mane drugs do la so medicine do la le chote a malaria pi pan ge pathi un bonstami dengu ki so bange virus support lason thanga medicine ta ve lasi doctor tum kopilo ki vi inte thanga medicine ta ve pula bang ta nang li arjuta hai itum bange kopilo nili tum ge la virus bange pathi bange dowai be bonstami la so virus pen abang ar lole lutte kupi pilo pahing notikang jeneba kidney ta pa phang no do do ma kalite aning ke wang pen bang ar lo lang pakom upo jeneba dehydration so la hai bange itum bange kupi pi lo la so virus bang e bang lo pahing no la bang itum kasimar phan bori po la son le bori bom prote hu la serious te chan ke dam de te ta hai tami serious pick pon prote la bang ke kasik sak dui chat pen aro e son lam ning je po je virus ke so pochi dak bang ke immunity poke la bang ke kenang sot bang lo pen ke immunity poke e bang itum kwan lo kang tang e bang ar lo kwan lo kang tang la si la son ho hut ke kichu ki jun ta jere pen apen akime kime হরমু চুপলতে বাং ইংতাংপো ইমিউনিটি বাং ইংতাংপো প্লতে আবেমার ফান্তা তুম কেচে দান্তা জয়িকে
1: তাংতে ডক্টর লা ডেঙ্গু কিসো লং লো প্লতে কুপিয়া দোয়াই লগে চু ইক নাকমো আ দোয়াই দো ইক মা মাতে কোসন ইক
0: La dengu ki su bangke lason dovai bangke ave tum lason amuka tablet le choplote virus bang pathi lo puke ave monsame itum non ge thanik ji bangke la lo je phuki sot ki chu jun bang akime kime hormu chunam po apen lang lang bang juni pignam po athe la so virus bangke I bang arlo alang hai san laptiti so ing I lo phuki so lo la so hot la so putsi lang bang juni pignam po apen ke la so bemar bangke hospital long wang vek ni bemar lo la det pc doctors tum bang lang pen nang lipan test amok kha mang na pa clinic po la det pc ili tum chinik po je nang li bang ke hospital long admit nang ji ma hospital le do det ta chok hem long le chelangi bom si chelangi bom da chok po la si ako ning je thu lem det ason lo bonstami la so ki so le duplote aprang si nang li tum ke pharmacy long dam pen tablet phuki so tablet cho pen hem long dui gri noi phuki so apen barika por prote nang li tum aprang si hospital long wang noi chi checking noi apen doctor namo nang thanik po
1: choroi klo doctor tangte doctor nang li tum la dengue ki so puthak chirok to amai padopon ikma health camp padopon ikma
0: kalang labang ye health camp bangge আদুই আদুই দুদু লাবাঙ্গে ডেঙ্গু পু আকে সোফান চটকালি ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ পুকে রাখে চিটিম মা থেরো তহ মা ফিজু তহ লাহাই পেন আজাত আ বেমার নাকি উন পু লস আ প্রোগ্রাম দুদু সিলাকে রং রং আ টকটা দাম দাম অ্যাওয়ারনেস প্রোগ্রামটা দুদু আপেনকে কেনাং সত লাগে সোসি আপ্রাং কোসং সি ইতুম চিরে পেন দুপো আথে কে সো দে তা ফিকে লাগে মা দুদা চিনি গলো যে হসপিটাল লং ওয়াং নাং পো সে চে লাং নাং পো বনস্তামে কিনাং সত বাঙ্গে কোসং সি ইতুম লা সো বেমার পেন চেপা প্রি উন মা
1: তাংতে ডক্টর পমপে নাং লি পু ইক লো যে লা সো কে সো কি কাচেরি নাং জি কে সো পু লা সি লা সো কে সো কাচেরি নাং জি কি কোসং কে পালং লি জি ফান কাচেরি নাং জি কে
0: লা মো ইতুম চিংকিক বোমকে লাসোয়া বেমার পাংকে চিটিম পেনসি নাকি চি উন ইতুম ইনিং লং চিপি নি কে সন্নিয়া হরমুল কসন সি লাসোয়া চিটিম কিদো ও মা কিদো আনি হাং আদিম বাং পাবে দেত নাং পো সি পাবে দেত নাং পো পোলতে ইতুম চিনি দাম নাং ইপো যে চিটিম বাং কোনাসি কিদো আনি হাং আপেন আপ্রাং ইতুম নন চিংবা একলো যে লাসন লা ডেঙ্গু পো আর চিটিম বাংকে আনি হাং বাংকে লাং কিলি লিয়ে দিম লাং বুং আলাং সো ইতুম বাড়ি খা হুটপটে ইতুম চিরে পিক নাম পো যে মির কে এ দিম তো লাং বুং লাহাই দোপলতে ইতুম বাং লাস লাং বাং কে পাবি দে নাম পো ড্রেন লে লাং লিলিয়ে দিম দোপতে লাবাং টা সাফাইক নাম পো মানে ইতুম কি দো কে থাক আদিম বাং সাফ সিগুন বেন বিনাং পো পোলতে লা চিটিম বাং লাস দিম লং রিং উন্ডে থাকপো আপেন লাগে হেম আঞ্চত কালিল ইতুমা কলোনি মা ইতুমা

0: area long la support bank kadogo beta la son chirung pen la support kuri pute la bangge la so chitim bang avidet po puthot chitim bang koson si nang pachek nang nilo plote la bangge joy kelo nang litum ta chinik po la bangge tum dingu achitim nang ge chekke kachin kita to dolo je la so chitim bangge adapa por ma anar lo por si nang chek chek po la bangge hoklo monstami ajuta nang chekta hai la si itum bangge kopilo vinang po ke ajole ke mekjang plote musiri bang chi hing pensi mekjang si kemi apen anar lo por prote pi bang itum iri iri king hai cover lap a chepatang lap la sona chingthang nang po plote chitim nam nam pache kunilo bad baki ke chitim pakati apot tum achata use me repellent sa do acha do lahai pen chitim bang nam pachek nang nilo tim le nam pachek che plote dengu ki so bang ke long angring ke avelo apen ke lalo musuri bang chi hing nang po bari khalo phangok piglo pustame ajastame la itum musuri ki chi hing pen itum la dengu ki so bang ke che pa pri un po la
1: churu ik lo doctor nang li clardak pen than po na pot tang te doctor pinang na tum che than je men su pi ben labang so ki so che pa mi un pu labang so lam ko ana hok
0: o labang nang li nang kar ju bang tum phanang ar ju piglo patient tum ta apen labang ke chini bang aning hangbang doi pikpo itum medical lahin pen itum research to do laswa puthak same non anta la support bang ke mensupi athe kalite mensupi arvo ki upen ke chuplote labang laswa dengu ki sophan ki meji pu lason thangta theklong ige anta nili isi ingnek me me alam pang senang thaipo patient tum nili lason ta long ipiklo mensupi arvo bang ki upen laso arvo ki jun pen gastritis ke khai pen si ke bang da dolo mate aning ke bang la arvo ake vai to top top mat la son dolo la si chu ikri ke pupelo bonstami ajat ke cho hormoson la mensupia arvo ta ho a mensupia thi pusame la son chume bonstami dowai lo pupen arvo chore ma thi ta chore potela bangge ale bangge thiklongi ke
1: choro iklo doctor nangli clardak pen than ponopot tangten labangso kisu cholonglo puloti platelets la pinyang kok titi bu la si la platelets se go pia phan no
0: nili monai thanson la dengu bang so pic plote la so virus bang kupilo bibi ke la e bang long avi long platelets pu a hormuban pathila peti la si katini nang sot ke platelet ke kupilo plote joy ke pen plote platelet bang e bang long ke avi itum na hoks tame amek le do pte avi pajang u e pan si platelet bang ke avi pakhangi pan la lo akam bang ke la si la so platelet le ka ve plote avi bang khangu ne tet po ke so bang tanu plote inukan ben avi ki jang teng ho pen avi ki jang mate internal bleeding pu apoklong avi ki jang la hai bang ke la platelet pu a hormu avi long ki do bang so virus bang pahing no laptitik la si lason a patient itum theklong lo plote blood test pen lai po platelets pang le comic pic plote la platelets pang athe a virus bang e pathiune monsame aprang kaching ki yason kupilo la so virus e bang lo pahing no plote la platelets pang pahing no lap plote itum kupilo ki bi ke doctor tum ke platelet pic bom po athe la so virus pang ki do kering un e bang lo kering un puke lage hoptai si mani ke plan ve si don ti la so ki do tik itum bang thangta la dengu ki so a patient ban thangta pasik sakse plote la hai ku pipilo ki paheng no la hai tumbang ke pathi gig bompo pa me phansi la pu pig bompo la si la so hin si platelet ta pipen la ke hing no tangan ke tum refill bang kurik bompo
1: tangte doctor la bang so ki so arta lam ta du ik ma la pen ko anarta hut si la bang so ki so ki long long
0: la so a dengu ki so moni tum ason ma thata je osomar tum মতে কালিতে আকে সার তুমি কেলং আংরিং বং বেশি পু পঞ্চমে লাবাঙ্গে আহক কালি চিটিম বাঙ্গে মাজক ফান্ডা চেক চেক অসমার তোমাতে চেক ল রিসমার সারমার ফান্ডাল গরজাং ফান্ডাল আপেন সার্পি সারবুড়াতাল লাসি লাবাঙ্গে নেকে রিসমার নেকি ইংটাং রাগ নেফানগে থাংথে পলসং কালি চিটিম বাঙ্গে লাস চিটিম বাঙ্গে মাজক ফান্ডা চেক তাহাই আপেন মাজকটা আর্টা আলিং কালি মাজকটা লংটা হাই
1: tangte doctor la dengue ke so kilong tangatum puthot labang so ke so kilong thuji angring do ikma
0: la aprangsi itum kachini nai ke dengue virus bang son plido deng 1 deng 2 then 3 and then 4 si la so a virus bang ke e phong le long bustame ako puthot kilong angring do apen itum la son si kachini glo je virus plote e phong le la so a virus a kisu du plote immunity develop kuripo phigilong lilo pulo so jene banon example virus 1 pensi

লং লো পুরোটে লাস আমি বাংকে ভাইরাস মান বাংকে আকো লং কে লং বাংকে আংরিং আবে পঞ্চামি তুমন কাচিং বাই সন সন প্লি দো লাসি কাপড়ে কা ভাইরাস বাংলে লং থু লোটে কিতাব লংগে টক দো তুমি লং লাই লং নন কো ডিফু লংগে পঞ্চামি লা দো প্লোটে কাপড়ে কা ভাইরাস বাং মেইনলি টু বা ফোর প্লোটে কিসো বাং আনসোসে কে টান থুই লাবাং সে আংরিং দো পেন কে ইনে নন প্রাংসি ইনফেকশন লং প্লোটে লাবাং এ ফুকিসো পেন পক কচকর মা আনিংগে বাং লান চত হায় পঞ্চামে পুথত আকো ইনফেকশন লং তোপলে লাপেন্দা সুস লাপেন্দা আরো কে হায়

0: ge ini non prangsi infection long prote lapang ye phukisu pen pok kachokor ma ninge bang lanto ta hai pon same puthot ako infection long to pre lapenda sus lapenda aroke hai kisu bang long pol lage alai abi ki jang ta ho apen ki icu nang kok lai angring do
1: tangte doctor akinang sot nayalam rongajo ki do tum tongse kot pen la so ki so long lo puloti gupi loge claim ikrang ji athima rongalom ki men men towar hinodak powang thek thedet la son ta dokok titi la sila so por hut pini hem dokok pen ki claim nang ji awar side igma
0: kalang lo labang isi alam ki the bang lo je men men bang rong long rasta kaheng no pen bang tong thek the ta tu do নিলি থানিম গিজিকে পুঠতকে আফুগিসোকে দবেক লো লাসি ফুগিসো প্লটে প্যারাসিটামল লাসো ট্যাবলেট বাং চোপেন ফুবাং পাহামে আফুগিসো বাং পাহামে আপেনকে লাংবাং জুনিত পিকডং পো আথে ফুগিসো প্লটে ইং ইবাং পো প্লটে এ বাং লাং হাই ইং সিপলাপ আসন লো লাসি লাংবাং কে জুনবম নং পো আপেনকে প্যারাসিটামল কে চোপেন লাসো ফুগিসো বাং মিমে প্লটে আজাতা পি তামে রুমাল তামে লাং লং নিম পেন লাসো সর পেন লাসো ইতুমকে পুপুকে আফুলং পার বি পেন লা ফু পাহাম লাপ লাতা ইতুম বড় ইক মে আপেন কে কিছু জুন বাংকে লহান কিলির থেসো আসো লাহাই কিছু পেন সি কিনে নাংপো সামে কি উন আনকে কোয়ান লোকে বড়ি পেন হসপিটাল কে বানছি বা পড়ি নাংপো
1: কি জুৎসি নাংলি ফানার জুথুইং টু ডেঙ্গু আকে সো গভর্নমেন্ট পেন কোপিনি আকেরাব দু ইকমা কাছে ল্যাংজি ফান কেরাব আবার সাইড দু ইকমা
0: সো লাসো আহিন বাংকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পেন ইসি অর্গানাইজেশন লাসন দো অর্গানাইজেশন মতে ইসি ডিপার্টমেন্ট দো ল বাংকে ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম পু তার মানে লাসো আহিনকে মৌলি তুম চেথানসন চিটিম পেনকে চেক বেমার হয় যেন বা মেলেরিয়া তাহ ডেঙ্গু তাহ লাহে পেন লাহে আসন বেমার

0: nana titim ki domimi adim lai spray kurikpo apen ke health camps patiti health camps pati pen munitum phan kachini ni amunitum da toik pe dengu ke so kupilo po apen ko sonlo aso aputak alam thi ke thanda dupo apen kisu ke lana ko sondon kupipi chunang pol hai ta thani dulo apen ke aso natural vector borne disease control program hin pen সরকার হীন পেনটা ফাইনেন্সিয়াল পেন টেকনিক্যাল এসিস্টেন্স পিপি সেল লং আপেন সেল তুম আপেন ইন্ডিভিজুয়ালি মেথাং মেথাঙা ডিস্ট্রিক্ট তুম লাতুম তা এনকে কোনা না ফান কপিলো কিনাংসত যেনবা ইতুম কাচিং কি মুসরি কাচি হিং পেন আজ ফানকে চিটিম নাম চেক চেই ফান সো লা সপট মুসরি লাহাই তা রং লং তা রন রন ল মুনি তুম ফান পাচি হিং ফান লাই লাই আঝা ঝা সন্দ
1: তাংটি ডক্টর কাছে থানাং জিয়ালাম কে দোইক পিক সেটা আপরালাম দোইক ককপত পিনি ইলি তুম ডেঙ্গু কেস অপুথাকি লাপো আনলি চেথানাম ইক চটল না নাংলি অপর্ণাং কাছি পি লাপেন রেডিও কার জুয়ারা তুম ফান ক্লার্ডাক পেন ডেঙ্গু কেস অপুথাক থান পাচিনি থে গপত চোরল নাংলি কে ক্লেমা সায়ালং আনসোসে আর নাম লে আহির জুমি নাং পাপি দুনল না লাসি পিনি ইলি তুম চিহু চিপুত আলামজির কে লাপো আনলে ইংটন ইক কক লো না পুথত নাংলি ফান সুরি সুরিয়া কার্ডম পাজির ইকলো
0: কার্ডম নীলিতা লাস আপর নাকি পি আফান আকাশবাণী দিফু ফান সুরি সুরি কার্ডম পিকলো
2: লাপন আপর্ণালি তুম ডেঙ্গু আগে সব থাক ডক্টর লিন্দক রং পিল পেন হুট বাং ট্রেসি রং পিপি এতমং বং চিহু চিপুত আর জিগ লং টাংলো লাকে আকাশবাণী দীপু জাইমেকে বাংলাকে এফ এম ব্যান লং পেন মেগাহার্স ভারু ইসরা তক বড় সির ক্যাপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ লং পেনতা আর জিগ মে নন স্টুডিও ঘুরে পর পরফাইনের ক্যাপ লেং টাংল লাসি ইংলিশ আলোনা জাইমেক আং ডেং লং পেন জুমে সেন আলোন আলি তুম আর জিগ লং প ইংলিশ আলোনা জাইমেক আং ডেং লং পেন আই ট্রাই পু ম্যাসি গ্রুয়ে পেন কিলোন আলোন আর জিগ জেনা

0: cái chả đông cái chả đi ta lại nó là si mang hấp biệt thế gang đều hết bên cái chả than cái chả mua mặt tiền si non biệt thế gang tăng tới li cả bi cả bạc hay cái là si chả đông chả đi năng cọ lo cái chả đông chả đi bộ lẽ ý đi hàng về thì chả đông quản lý ý hàng như bây giờ học chấm chả đông năng gì
1: mình biết cái làm đó hả là hèm phu và hút bensin năng cái chèn đi mà thế lòng bị chi tiêu tầm bensin năng cái chèn mình biết cái làm đó tang tê li tum ban hang li hem ban he li hem yong si e alo hi wang polo tang te ili tum ko som si ala tum ban man pen ki pinang pola pen ko som si kar dom ka chipa jir pola so pu thak ta menang li radio kar jor prat phan than ji ma
0: na son man ke la pulo e liar bung liar phil e ong non ni hu non me non li non jir pina jir pu na wang lo li pu tang te li tum a prang sia bang ke ki sang ye dim thik pi pensi wang hoy arna matum se char dom char di pensi di mek long me thak ma chang mi po an ke ndu thulang ndu anasonita mi chi pi je pa jir pen ta char dom char di rep te pang duk mo je pang duk pensi char dom char di po
1: char dom char di po mate amana peng pi po kala mi pi lo tang te lawang so man peng chi pi mate kar dom che pa jir tang te ইলি তুম কার্কলি কাফেজু মতে হেমফু মুকরাং পেনছেন লোক হেমং তার রিতং তার আফান কারদম কে পাজির লাপেন ইলি তুম মুনি জুং জুং আং বং কারদম কে পাজির লাপসন কসন কাছে প্রেক দো লাতা মিনালি থানজিমা
0: কাছে প্রেক ব্যাংকে লাসন ল আথেমা আরনা মানি পেঙ্কাচিং কিয় ব্যাংকে আরনা মানি গেলি তে মেখেনি থেকে la si ili tum ko son alon ki pi kar dom kar di ke man ke pe ki me la se an nam da ni kang sam la en lo la si iri hong ni a ri ar e pan se char dom ar dom na ji
1: iri hong ni pa che rop chom se ar dom na
0: iri hong ni pa che rop chom se ar dom na ji do thulang ili tum kar bi he janang bong e me thang yong kur he jan non do nang bong non he ta me iri hong vet char dom ke kali iri hong ni che rop chom men se আর দম নাই
1: জি ইরি হং নি পেন্সি আর দম নাং পো তাংতে মে পিকল নাং লি থান পন থাকে পো তাংতে লা পুসন থাক থাক সি ইলি তুম নন বাংকে ইলি তুম সো পিন সো আলাম সি জি থান চলা তাংতে সরল সো তুম তা মি লা পুসন মান পেঙ্গে চি পি আহু লা পেন লা সন দন না রাপ পুন না হক হক পুন সরল সো তুম তা মি লা সন কার দম চি পাজির man penge chi pi se roi la puson do ma la tanang li than ji ma
0: so man ke la son no so ar lo ang bong he jan a jat a hok kam bhi ta me ba ka li he ta me hem ber hem thak che dam che wang bhi ta me
1: ba so pin so pen so lo so bo si ta me
0: a so pin so pen so ar lo bhi ta me ba so ar lo he jan bhi ta me la ke char dom ma bang ke li tum em thang a ju tang puli pu da ta chok lo la bang ke
1: kala na li pu dam bang ke la bang ke do nang po লাল তাতে পুথ দাম থুনা এতম নন বাংকে মে থে তামে হাবি পিনপো পেনচেং লক কে থে কে দিং ইলিতুম নহ হক তামে ইলিতুম থেদুং থেদুং আমে লাপু সন্তানু তাতে পেনা আতুমকে মান পেং কাছি পি মতে চার ডম চার দি লাপুসন কাং আর রে আসন সি থেকল তাতে মে থে লং কবুসন সি ইলিতুম কে থে কে দিং ইতুম পেন মান পেং কে চি পি নং পো লা সো পু থাক তামে নং লে রা রা ফান থান পন জি মা
0: না সো নং বাং কে লা পুই হান হো এ হাবি পিন পু রি চু কি থে বা চিন থং রি চু রং হাং রি চু মে থে লং লি তু চিং ওয়া চিং সাই লং হে তামে লা বাং কে লি তু চার ডম চার ডি বাং কে মে থাং আ জু তাং লা বাং লি তু বাং আর নো লন অন পি থে কাং তাং হ পি থে কাং দুক পেন আ মান আ পেং আ তেং সি নন পি থে কাং তাং ও ভি কি মি তুম তাম মা থা হোর নং পোল না পেন রি হোর নং পো না পুল অন লি মাত নি কেন ইয়ে তাং গয়ো
1: মান পেং বাং চি পি নং পো লা লো তাং তে সো পিন সো লা পেন সো লো সো লা সো আ কা চি প্রেক কো সন সি কি মান পেং কে চি পি মে তে কা চার ডং মো চার ডি কো সন সি কা চি প্রেক লা সো পু থাক তা মে নং লি রা রা ফান থান পন জি মা
0: সো পিন সো লা পেন সো লো আ মান পেং কে চি প্রেক পো বাং কে লা সো লা হালা আ মে দা প্রেক ইয়াম লো লা সো পো সি আ সাব ও সো পিন সো আ মান কে চি পি আর ডি থে চে লা পেন দে সো লো তো ফান আ মান আ কার ডং বাং আর ডি কম চেত পো সি এ নে মা

0: ahor hitame kali so pinso swalu hitame rd sivelo amana penga che pi ki char dom char di bank ning pi ning so he janang bong non ba ji kun ko pi ti piang bong we hitame la bank amana penga che pi ki char dom char di ke isivelo
1: isivelo la bank swalu so phande pa preg vi polam galilo
0: galilo
1: ba so pinso phande preg vi polam rela man ki pi polote pinso noi swalu so noi la bank isivet kalang me piglo nang ligi than pon thega po tangte bisaralam me do bomahu jongsi kupini ka siksa mate hong ke damji la pusan hut tangte la me do bomahu polote nangli ko sonsi hong ke damji hut kachar dom te kang po mate kachipadi te kang po la so puthak ta me nangli thani
0: la bangla son lo isia me aja ta me da me lo
1: kala
0: la so me ya hor bangke inut bak bene jeng khan jeng re hong da mi tum bang phu do kok li putang te la bang ke la da ha be pin po la pen de jeng thong ri chu rong hang ri chu arnam surya nam pharu tum phan da me kar do ma bang ke li tum aju li tum aju tang bi nong lo na ke char dom vek nang ji a ko mo ala hong pen da me la ma che bang da me la ke char dom nang ji la ke
1: ta te la pa so ka char dom bang ko so lo nang li than ji ma
0: So, which are don't bank a son law, Arnam Paru to Nilimalam, so Hong Damigla. Light halo, the Pendakoha Hong Pen.
1: La Sohut Kepu, Ari Hong Nima, Mari Hong Vesigar Dom,
0: Ari Hong Nilo,
1: Iri Hong,
0: Iri Hong Ni, the Ardom Nampo. The Pendako, Ha Hong Pen, Kodak May, along the van, Maru Long at your van, at the O, a beep in poo. Richo kithe jing thong richo rong hang richo e arnam surya nam pharu tum don rap don surya rap surya tum neli hong pen dak melong che bang thulo la se kardom kardom ni
1: no na bang la soron ni tum lang dam pulote ing ar pik ason si li tum thek lo la si pini la nang li than pon alam thi kadu ka vi rijo kar jora ta tum ta li tum ching ki alam thi pen chini pon pula pen ale long pon pule kroi pon thulona tang thili tum kachar dom kachar di mate man penga chi pita me ang deng deng do pi tang te ili tum monit inu thilot pen pirthe ke do dun polote isi ke the dung ju tanga pinchong ke adama sara ju tang ta ison no tang te laso ju tang hu ko son si e ong tum phan mate e meli ne tum phan ko son si kachar dom kachar di pon po mate ko son si man penga chi pi pon po lata minang li than pon ji ma
0: তো থেকে দেশে তা ফান পো ইসি মেয়েল এ আদাম আহত আসার হত পাংরি পাং দন আহত আদাম বইতা মে লিতম অং হেম দাম লিপুয়ান্তে অং হেম মারুলি রতে কার চারদম চেং নাই কে হালাই অং হেম কে সার নে লালাং চারদম মন বাপ্রাং পো আন কে লা এ অং মারডো আন বেহাদা কাজে তং আর মুন্ডো আন ফানিতা মে কারডম পন পার এই সিরি হং নি পে সে আরডম পাচে তাং পো আরডম চে তাং দে দা ফি দে কো মাত ফান সে কারডম অপ্রাং চেং মালা ফান্দা কো চারডম সে নাই লাগে আই হে চেন পো লো
1: লাগে চেং সি কো মারা বাং ফু পেন সে কি চেং পন মা হালা লং সে কি ইউ সি বাং কো চারডম পন
0: চারডম
1: তাং তে লা সো হুট কে লা আদাম কে দাম তুম আন কে হে মি সি তা চারডম পেট পো মা মা তে লা আদাম কে দাম বাং ফু সি চার দম চজি লতা মিনা লিতা
0: লা বাং কে লা সন লো আদাম কে দাম বেগ বাং কালি লো আদাম জিতু ল অং এম কে অং এ দনা আমুলুক দো আ
1: ও এ
0: আবাং ফু দো আ না বাং কে লা দার লা আপ্রাং কে চার দম চেং আদিম মেসি গা দ ক ভেতা মে চার দম হো নং পো পেন্দে মো হা দা কে পাজি রম তা কে চার দম চেং আদিম কো নাদ মা আ কে সার নে বাং ফু হলা ফা থে পাজি রম নং পো এরি হং নি পে চার দম নং পো
1: লা এরি নাং কে দুনা তুম আন্তা nang chardom nun et po
0: chardom nang po
1: kala kala me pi kalam lo nang te hala man peng chi pi hur bang ko buson si ke chardom pon po la ta minang li thani ma
0: hala man peng chi pi huta sonang thak lo e ong ke sara phan si li tum ar dom prang po ba man ba prang po a prang ke bong krop la pen te hola ra ka bong pi ba prang po bo ho chi phung pa me pen si pi ba prang po আন সে বান্তা পিপ বান্তা মান পো মান দে ফিল লিপু আনে কায় কার ডোমা তেং থাকে অং ফান বা তাইকে থমার ডোম নাই আমরা তাইকে থমার ডম দে।

0: Fisi lai ong ap a tum ar bung ar phi bang ko an du ma na pen da hada ka che tong sar mar richu ge the do an phan ta me na san se batai ge tham tham char dom bonang po an se char dom julu li puan te hala bong krok ang ri cheng a bang phu phan se ko batai ge tham char dom tu nang yi an se me thang a dim che wang long po
1: aku lo dar ni li si nar ju dun thu po tum bong krok কাংলি মতে বংখ্র আমা পেং পি হুৎ কচার দম তাংতে লা সুহুর বাংকে লি তুম একেং ফুপাতং রুই পেন্তং চার দম নাই মা মা তাংতে পু এময় কাং কুপ কে পাং দুক এময় কে পাং দুক পেন্তং চার দম নাই মা লা সবু থাক তো মেনাং লি থান জিমা
0: না সবু থাক লা সন একেং ফুপাতং রুই চার দম বাংকালি
1: কালি
0: বাংকে এময় কে পাং দুক ইন সি আর দম নাই রি হং নি না পুসে আর দম নাই বাতাই কে থম থম তিন ফান্দা আর দম এনাং পো আনসি হালা কেবা প্রাং চেং ও মাদা ফানমা বংক্র মান চেং না ফানসি কো হালা সব বাঙ্গে আই পুলো চার দম দম বাতাই থম চার দম পো আনসি মেথাং কে দু দিন চেবাং পো
1: কালা কালা এ নন্দাং লিগে থান হালাম থে পেন্সি নিলি তামে চিনি পন কুপিসি দামসার হুট হালা কাছি হুদ অলং সামে কি পু পন্দ রেপ নংসি পাং দু মনংসি পাং দু পালাম দো তেমা লাসি পিনি লামাসো কচিং কি এলাম থে বাংকে এ এলি তুম কারবিয়া খাই আর তুম তামে আর জু পেন চিনি পোপলে তুম ক্রয় পন না টাংটে লবাং সো আহুত লামান পেন চিংলে এট পেন না ফিকে ইতুম আদামা সার লংকে লাপুসন আকো কে চার দম লাপুসন দো থুলাং মা মাতে মো লাসং দেং আনসি জুত কলমা
0: দোলাং হালা দাই অং হেমনা বাং অং তুম বাং বংখ্র কারণ পু এল পো কে চো পো জুন পো মান পেং কাদক ভিচি পিজি পাজির এল ফি চো পো জুন পো চো দে জুন দে ফিলু লিপু তে মই মিঠাং আর বুং আর ফি কাছে বাং হতো হে সন্দ থাকছি প্রাং আর ডম চেং মার ফান মানে বাতাই কে থম থমে রে মই পাং দুকি পং তালা পেনসি আর ডম নাং পো সে দো আন আবাং ফুটি না ফান্ত মেলে সনসি আর ডম সি হালা প্রাং চেং বংখ্র কেমান চেং আবাং ফু ফানসি
1: হালা ফানসি কো
0: চার ডম থু পাজু নাং পো
1: এ তাং তে লাবাং সু আসাং দেং হুত সর লু সু তুম তা লাপুসন মান পেং চি পি চার ডম দো মা
0: সর লু হে জানা মাং তা মো পেন নি লিগ নি ইয়া সং থাক লো নন বাং কে চেলাং দাম নো দাং না সিটা মে আরন এ দো বাং কে হালা পে থে গং দু বহুত হালা মো পেন থান বম বাং বিদি সরে লাম লুন পরম পুঠি কে থান দেখাং সে হাস সে কারডম চারডম কে চেং অপো সপ সে সরডম দা চারডম নু ও বাংকে পুপে চারডম মে সপিন সপিন সরলু পুদে মে চারডম মে
1: পেনা আমি লং আসন থেক লং নদো সরলো সো তুম বাংকে না তুম সরলো সো তুম বাং বা মান পেং তামে চিপি নদেই পসিলা পসন পেনা আদি মে লং বাংকে কে থেক দু নং লং আমান পেং এ চেপাজির বিশার আলাম বংক্রক তামে পু আংনু পু লুন নাম কক পচার দম দে দে তিটি বা বান্তালে পিছি তামে পু লুন নাম কক পচার দম দে নাং ফানল হো দেই নেং বা নাং ফানল দে ওই লাবু সনসি পেনাং তুম কে ক্লেম লাপেন কে থেক দু লং তামে দল তাংতে হালা সন বাং কে কো আন মে কো আন চক বা কো আন চক ছে পুনাং লি জং দামজি
0: নেলি কচিন দাম আতেং লি পুতাংতে লা বাং কে কে চক ইয়া তা সমান দে পু আথেমা পিন সুপেনাড়ু সুপুই তামে আহমাস কে ইসি বেরল
1: কালা
0: কিছু তা সরলু তঙ্গে কম চত পেল পিন সুদম বা চত পেল ঠিক ল সন থাকছি আমান পেং রে ইসি বেরল ল পেন রে চার ডম চার ডি দে ইসি বেরল বসি নি নি মাথা দাম
1: সরলু সু তুম তামে কাঙ্কুপ কে কালি দে তাহাই পো মানে হাসি তামে কে চার ডম ইরি হং নি পাচে রপেন কে চার ডম বাংকে চ
0: চ
1: কালা কালা মি পিগল টাং তুই তুম আদুন্থু চারজু পন্থু সিনা মহেদ বাংকে কারবিয়া খে দামসার পু থাকছি লিতুম চেথান পন তাংতে লাসন থাক থাকছি পিলিতুম পিস সমি এন্ডেড পেন কেসো কাছে লাং বিশার আলাম নিহুয়ার তাংতে হালা সহুত পেন হালা আদামাসার লাসং বং মান পেং এচি পি পুনন কেছার দম পুনন লাপসন আকাশে ফ্রেক দমা
0: না সব বাংকে আবেগলু নিলি এনেকে মাথা দাম বাকে থেকে লং তেং পু তাং তে আর দাম আসার কে চার ডম তেং সি হালা কিসু গে চেলাং হুট আর দাম কিসু আর দাম পুলো হালা সহ তামে কে চার ডম কে চার ডি কে এয়াদ বেরল আর মানে পেং

0: wieder Sonntag für die Jadwelle. Nige Tinder mal denke, na sieh, Allah, Gesuge und Ehrhut, Gechardom, Gechardibuta, Adamasak, Kim Gerang, Adam, Gechardom, Gechardia, Tengle, sieh, Allah, Bonkin, Bonkrok, Nituke man Vegi, Abang Pu, Arisom Marathon, Manke, Sipong, Talat Ben, Pegang Tiri, Gang Tirben, sieh, Ong Pan, Komatma, Allah, Gesu, Abang Anihu, Kechiri, Abang Pu, Pan, Nasi bongkin bongkrok pen, holarak pen, bantau bohot pen si man, paprang si man, det api si, aku batai ke thom cerdom nang pu rep Jepang duk mo Jepang duk polasia. Hala lunjir hotel la sondo ikok lo, la si ke cerdom mbang ke, la ke litum kar bietum ke, mithang aron bin nong lo, la si hala sahut pu hitame, alai ong tum ahem kacitong, Ching thong richo rong hang richo habib in po sar bang kre nilar bang kre ni bantala son thak si batai ke thom thom char dom pen si judlo li putang te hala mong krok ke man vek abang phua phan si ako ai che nam po batai ke thom char dom po an si me thang adim che wang po
1: me piglo na li ke tan pon thek pot tang te la song bong che than nam thu se na non bang ke itum bisaralam Nangli, Banili Sitame, Komadnia Bang Pupen, Tuare Bang Chitonglok. Polotangte, Labang Sohuta, Cardom Chippi Mema.
0: Chippi Melo. Jirpi Yang Bong, Jirpong Bong, Poetame, Corte Mut Yang Bong, Butame, Ong Hong Bong Penetame, Eme Polin Pupentame, Labang Kichardom Gilitumke, Eme Tang Aron Bin Nong of Same Jetong, Sadu Jetong Etame, Hichi Borval Jetong Etame. Kehluk elak le dami tami jatong telak kehlitum ke cerdom ke aron bin nong cerdom wek nampu cerdom det apc alam akam do ane tami cingki jatan po me punang ma me erlang ma ko pipia ke suma pipia ke boy malahai charju po charju etan apc yang te nindi tarbung jatam po nang tarbung jatam po po siakko cerdom tu prui pensi cekak ulatum Pohenlo ni ni kecil ni nama ron ke.
1: Tangte lasahut ke cardom ke arihong menong cardom jima matangte arihong ni si cardom.
0: Arihong ni lah. Arihong. Nah dam cardom kosong masuk teng lah.
1: Hei. Mepi kelam lo. Lasi pini tum kacing ki alam pen cini si non eprang kewang mate non ke turmiu awi tum ta labang su. Tuar citong lok mati dam pri dam pru citong lok setame kacar dom mati manpeng aci biseroy bang ke cini pon popule tung kroy ponana tangte adun tu ilitum aju tangke do utema wipe sita nona bang ke ilitum kithi aju tang manpeng aci pi pulo tangte itum kereng aju tang dat lapu kali ilitum kithi aju tang tame do tangte la kithi aju tang ahuta bang ke kosonsi Ili tum man penge cipi mate kecar dom kecar di pola taminang li berat pan tanjima.
0: Kiti ayu tang ke komalama apan kecar dom nangi malabang ke ong pan hello. Nasi pirit het hak ke ong hello arnam lo po.
1: Kala.
0: Nasi samonit hilal lo. Bute ong dovek nangi. Ong nangi tang andeli bute samonit apan moha comrong me comrong soke rap dom hota me akeng tum bang wadet po. Nakai cing thorang thum detpo la bangke a ong awe ni hawe lason man detpo. Nasi ong jatong awe nanyi e ong apan si bongkin bongkrok awe lu halasa hoke. Holarake bong pipo na bang lahen lu. Holarake bong pipo angke kadok kawe ke jatong apan angke halasa orni ke a horahan do suri hitami la bangke ceman meche pengpe.
1: Bisaralam daksi tum ke bahak di. Kereng aju tang pulote itu kita kiting kasih tong. Kalau anse tami mana peng bang kepi, bang krok punoi, bang cin punoi, ba arak punoi, lang punoi pi. Si tami kiti aju tang hur bang ke pipelo.
0: Pipelo.
1: Lahelo itu ketak bang ke mepi kelam lo. Tang te la suhut kecar dom bang ke iri hong wet tong car dom jima ma kuson si kecar dom pun.
0: Kecar dom bang ke iri hong kecelon lili tum ke mikri meklang hur non. Makang nekang ni akam hona hok ta mela ke iri hong ni pensi cardom vek nang ji. Athema ki tiyutang ota me halai ongsi ekeng thumbegi te pirthia thake arnam ke heklong alo lai ong halo arnam no se ong chelang rem ke tang bi hek thi hek akrim ang parvata me e ong ke arnam lo puke chi pudam dim la hando la si mo ha na ke thi ge jang hota me la ke thi abang phu pin su ta me alo su he ta me la bang ke lai ong he ekeng nang thumbeg po ansi chomrong me chomong so phi dewar phu dewar poe tame bo apuna chak dote ramanong po
1: kala kala me pigalan na li ke than tangte ili tum e pu thot wang thulona e ki thi ya juta pasita tum muni yong yong ki thi la pen aka phrek hala kar hi kar je puta do tangte kar hi kar je ya hutta ili tum la pu son man peng chi pi la pen kachar dom kachar diaron কাছে ফ্রেক লাপুসন দোমা
0: চারি চারজে হুত পুহিতা মে এলি তো মান পেং জে পিপো হুম হুম এ অং নি হুম ফা
1: হুম
0: না পেনতে আকো ইরন থু পো ইংগিরালো
1: হুম
0: আকো ইরন থু পো ফিলি এ ফিলি আ পেনান হুম বাই ফিদি তো নং চে তংন পো
1: হুম
0: না সেই চারি চারজে হুত হালাস হ দুই দি দুই ইয়াং পেন সেই বাং চারি লুন সেই পি ওবক পিয়তম এ রান্তি নিয়ত বাং ফি দেবার ফু দেবার পারাপো জুতাং বাংকে এনেল আ অং তুম সি চুদুন পো সাল আকেং গে থমালা মু দাকসে বাং জিলো
1: কারহি কারিয়ে হুর বাংকে হলা অং তুম মাসি আকে থে নাইল হে
0: কালাং লো আ অং তুম মেন আকে থে নাইল আ তুম সি আ সব বাং ফু বাং ফি পা হে তা মে হং ওয়া থং মে পু পু দো না লুদুন পো ও চিলি ফাগা চিলি তা লুদুন পো না পোলে যো
1: তাংতে লা সহুত কে মুহেত নাং লি পো সনসি কুপিনে কে চারদম আর নবাং কাপ্রেক লা পুস প্রেগিয়েক লা পুসন দোমা
0: আ হলা সহুত বাং কে না পুলো কে রেং এ থে জানা বাং কে কায়া তেং চারদম চার ডি পো
1: হুম
0: না পেন তে হালা চমরং মে চমরং সো কে রাব দন জিয়া বাং ফু বাং ফি ফান বাং কে মং পাথেরা রি নাং পাং রিং রি নাং নে মে বুতা মে নাং নে ফিল ডিপ বুতা মে বা নে লক বুতা মে না সন জো নাং পাথেরা রিং পাং রিং রি জো চম দো ফাং দো চিন থং দো রং হাং দো সার দো লার দো চো নে জো রি সু দো ইয়াং দো ক্লিম দং ফার দো পনে পাথেরা রি পু রি হং মে চর দম পো আন সি না স আ ও চিলি আ ফা গা চিলি থা দন পো লু দন পো না পেন সি পা ফি সি কে হং ওয়াট বো পো বাং এ কো পিলো মা লা বাং কে বি আ ফান লো বি থু দন পো বি থু পেট পো আন কে পুট হদা নেং ওয়ে রং রোগাং নিয়ে নেং ওয়ে লো না সর নিয়ে রং থন নাম দেট পেন আঙ্কে রং রোগাং নিয়ে নেং ওয়ে বাং কে এ অং এ নি হু আ মান পেং চে পি পো না সে অকরেম অক হাই পু তা হা স হো দেন দো কিচু পেন এ ফিলি মু এ মে লি না তুম তা হালা স হো নাং চু দন পো না সে আমান কা প্রেক কা প্রেক পু কে পু দাম দিম কা সন হালা ইংগিরা লো লা পেন ফিলি বাং কে ওয়া প্রেং ফা প্রেং কি তুপি দন দো বা প্রেং ফা প্রেং কে তুপি দন লো না সে রতম কে বেলেং আ থা পয়সা আ দুক এনে আং তাক মুখা বাত চম পল সে চার চং নাং কক লো
1: না সন পেন সি মান পেং চি পি পেন মান
0: পেং চি পি পো
1: চার দম পো
0: চার দম চার ডি পো আন কে আনি রে মো পেন থান বা মা তেং লো মান পেং চি পো মান পেং জু দেরতে আদা বা বাং কে ইংগি আর লো বেন ফি ডি তুম সি এনে ঠিক কুপ দো আন দামে আর কক পো লা সে ঠিক কুপ আর কক পো কক লো
1: মে পে গেলাম লো নাংলি কে থান পন থেকা পট লাসি ইলি তুমা খেয়ে লাপান আকাং চলিম পুনন পুতা পৃথিয়ে ডাং তা মে লিতুম চে পারো কাদুন লং লাসে ইলি তুম মান পেং কে চিপি মতে কে চার দম কে চার দিয়ে পুথাক নন কে থুর মিয়া ওয়ে লাপেন রে জো কার জো রাত আনা তুম তা মে চিনি পোহ পুলে লিতুম ক্রয় পন না আপরালাম তা দু কপট তাংতে নাংলি নন কে থুর মি আওয়ে তুম ফান মতে রে জো কার জু আর রাত তুম ফান নাংলি নিং আক্লং পেন মান পেং কে চিপি লাপেন চার দম কে চার দি লাই হুয়ে পুথা কপিনি কে থান কাং তুং লো পসন্দ লাং মা
0: নিলি কি থান নাং তুম কেলা সন ল নন ও বি কি মিয়া তুম ই তুম সকার বিয়াক আ আং বং আন হিতা মে নিনি না সক চার ডম চার ডি আ মো নিল নিং আ ক্লং পেন সি নিলি নিং জি ল বার নং থান ল না সপ সি কি চক চি দো আন বাং কে kicok si anak bang ke warthura, kicok abang.

0: লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফএম ব্যানে লংপেন মেগাহার্টস ভারুই জিরাতক বরাসের ক্যাপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ লংপেন তা আর জুইক মে নন স্টুডিও আগরে পর পর ভাইসির ক্যাপ রামেনির ক্রেপ হপ ল্যাংটাং লাসি লামজেরা জাইমেক আংডেঙা লংপেন কাঠি লাপেন সিন্তু কেপ্লাং আতুমো হারমোনি বিপেন কেথান আর জুইক লংপ লবং সাতুমো কেতক বাং ফুলাকে চন্দ্র সিং ক্রোবেন্সি কেতক এগুলো তাংতে আর জুইক সেনা
1: আপ্রাংসি আকাশবাণী ডিফু কার্জুরা তুমান আফান নিংগাং সামা কারডং পাজিরলো পিনি নাংলি তুমা ফান কাঠি মাতে লুখি লাপেন সিন টু কেপ্লাং আটমুসি থিহেক পেন থান পনিকপো ইলি তুম নিংক্রেং আপর পুলোতে চুটিকি রাতুমকে স কাছি রিম কাছি বিয়া পর ইগলো স আফান আলির পেন কাঠি পুসি পুলো লাবাং স তমো লাকে কার্বিয়া খে চারি চালম লাপেন জুতাং আংদেং বু আলু থুই আলং পেনসি কেলং পন কেতক আবাং কার্বি জুতাং আসং আমাই ফুবারিম সার চন্দ্র সিং ক্রো কাঠি মাতে লুখি লাপেন সিন টু কেচেংসি কেলাপু হেল

si chupirbi kangduk akolang, sumsi sokarbi ajang, kathi wangwe akolang, sining angkor pachoran, longne angkor pachoran, lapen paman jirhu han, lasi pachoran jorlang, la kecheng si lake alun pensi kecheng, mate alun sitamedo, kathi mate lukhi pirthe wangwe afrangke, pirthe ke doakarbi atum, kecho kijun amo thangta chinine, thengpi thengpang athe, अंकुर अफुलोंग हाई हुई चोसी चपारेंग इलो सोन थक थक सी कथेराक पेन कचपति बिन जिया फान थेंग पी थेंग फांग अर वो लपेन आहु पेन सी चपते बिन इलो काठी पिया बांग अपो संसार रिचो मते बारी थे अरनाम अलोंग पीर थे का बांग जिया फान आहुवांग चोहांग लो बोंता अपो संसार रिचो अबांग केचेंग अको के असुपी कचुनुरी अलाम चेदोनुन दे सीता अबताय बताय कचुनुरी रजोक साइजोक जे पेन चेदोनुन सी पीरठे के वांग जी आहवांग पीलो लपे नासुपी काठिया फान थानंग पारी दुनलो पीरठे नाम जी सीता में चेरेतु पीरठे के दोकार बियतुमा फान नांग थांगता इंजिन सो कांगरी काठिया पोपेन आहवांग लोंग से अनिगा रोंग पेन पीरठे नंग सुनलो काठी पीरठे नंग सुनदेत पेन पेंगजा रोंग निहांग तेरोन रोंग सुपोआ रोंग पांगरी पांगदोन मते आदामासार कांगथुरा लोंगसी हुमरी दामलो बांगसो अदाम कंगथुर असार कंगथुर अलोंग पीरठे के दोकार बियातुम कचिंग थांग अपेयरी लपेन केचो के जुनामो थेगलोंगलो लपेन मुंथीलो माय पीरठे के दोकार बियातुम केचो के जुनता लपु हेलोमा थेंगपी थेंगपांग थे अंकुर अफुलोंग हाय होइसी केचो कचि थिथी पु कथे राखपेन कचपति बिनजी अफानता थेंगपी थेंगपांग अरवो लपेन आहुआय होइपेनसी चपति बिन इलो लहाय थेंगलोंग लोकपेन কাঠি পিয়া বাংতা আপু নাঙ্গি পুদু নালামকে চিটিংনে দেছি পীরঠে কে দোয়াকার বিয়া তুমা ফান কাংহন কাজিনসো আবাং লিনমুন্ডাকল আপু নাঙ্গে থানদুন পীরঠে কে দোয়াকার বিয়া তুম ফান থাংনাত কাংহন কাজিনসো দৌরি পোয়ালামকে চিটিংনে দেতল পীরঠে আলং কেথেক তে কাংলং আপুথাক আপু আফান আং তো নালাম কেথান কাপাচিনি দাম জি আফান আনিঙারলো মাথা থিপলো লাপেন কাঠি পিয়া বাংকে পুথত সিনিং চেদাম থুজুইল কাঠি পিয়াবাং পুথত সিনিং চেদাম থুসি আপো সংসারিচো বারিঠে আরনাম আফান আলাং কে থেকতে কাংলং পিরঠে আলং কে দোয়াকার বিয়াতুম কিচু কে জুনাসন লাপেন কাথে রাখপেন কাছেপাতি বিনজি আফান থাংনাত আপিয়ারি কাবেদেরা পুথাক আলাং পিরঠে কে দোয়াকার বি আতুম আফান কাংহন কাজিনসো আলাম আংতন পেন থানপাজির মিল লাসি পুথত পিরঠে কে দাম থুজি আফান আপো আলং আহওয়াং চোহাং থুসি পুলো পো নে পীরঠে দাম থুজি পীরঠে কে দোয়াকার বিয়াতুম কিচু কে জুনাসন থাংনাত আভে থেংপি থেংপাং আথে রিকাং রিনো আফুলং হাই হুই সি কেচো কাথেরাক পেন কাচেপতি বিন জি আফান্তা থেংপি থেংপাং আর ও হাই হুই সি কাচেপতি বিন ই পু আন পিন কে কুপুসি পীরঠে কে দোয়াকার বিয়াতুম কেলাং মে পোমা ইঞ্জিন সো সে উন এ লাসি নে ফান পুথত পীরঠে কে দাম থুজি আফান আহওয়াং নিপি থুথা আপো সংসারে চো বারিথে আর না বাবাংতা চিনি বামে লাসোয়া ওসো পীরঠে দাম পেন পীরঠে কে দোকার বিয়াতুম আফান কাংহন কাজিনসো দোকলো পুকে লাকে আরনাম ভারুয়া মায়ালং আরন কার কানলো বন্তা কুপুলা আলাং পীরঠে কে দোকার বিয়াতুম আফান কাংহন কাজিনসো দোকান ককলো লাসে কাঠি আফান পুথত পীরঠে পাদাম থুনা ককপো পুসি সংসারে চো আরনাম দা আরনাম ভারুয়া তুমপেন চিংওয়াই চিংসাই থুলো আরনাম ভারুয়া তুমপেন আহওয়াং এন টু সি সাইজক জে পেন কাসুপি কাথিপি আফান পীরঠে নং তৈ থু নং কক্লো সংসারে চো বারিঠে আরনাম কাসুপি কাথিপি আফান নং থান নং পারে দুনলো পাই কাঠি নং ডাক ইতুম আরনাম ফারো আর নি ফারো আমায়ালং আরন কাপিন চং আতেং আরন আর কান দেদলো নং ফান নে নং থান দু আতেং নং পীরঠে দামসি পীরঠে কে দোকার বিয়াতুম আফান ইঞ্জিন সো কাংরি পুদেরা ফিতা নং আবাং কাংহন কাজিনসো দোকলো লাকে নাং আর নাম ফারো আর নি ফারো আমায় আরনকার কানলো লাসি নাং পুথত পীরঠে দাম থুয়েক নাং ককপো বন্তা ননে ভয় পীরঠে কে দামকে নাং সিনিং চেবাংলং লেলো মতে পীরঠে কে দোকার বিয়া তুমলংসি দোথাকদুন নাং ককপো লাপেন নাং পীরঠে মিন্দারা লং আমানা পেং পেনসি দোথাক দু নাংজি লাসি ননে ভয়কে দামজি সেতা ইনোভেটকে দামরিন নাংটুম করতে বাংফারো চেলাংলে দামনন নাংটুম করতে বাংফারো কে সিনিং

0: নাংসং আরনাম ফারো আমায়ালং মমতা নাংদুদুন লং লিলো পিরঠে মিন্দার আথাক ইংলং আরলক থেপাই থেরেং লাংরয় লাংজেং তুকং ইংনাম হাবিত হারামা জো হেনলো নাংতুমা হেম আরিদলো বিরঠে কে দোফ্রং আকার বিয়া তুমা ফান কালা না কালা হন নাং জিকে নাংদুম কর্তে বাং ফারো আলং জি আর পুদুলো কাঠি পিতা আপো কাপিং খারা তেংসি কর্তে মার বাং ফারো আফান নাংচারনে সি পিরঠে নাংসুন ঠুলো লাকর্তে বাং ফারো আং বং পেন সিন তুতা নাংদুনলো পিরঠে কে দো আকার বিয়াতুম কেচো কেজুন পেন চেংলক আসন তিন আকে নাংস আহরমুতা লাকর্তে বাং ফারো আং বংসি দো এটলো সক সাংকে কাঠি পিয়া মেথাংসি চেপাহেম ফুলো সন্থৎসি সিন্তু আবাংকে কাথেরাক পেন কাচেপতি বিঞ্জি আফান ফোলো নাচে পারজানসি হন নাং পামান পেন পে না প্লাংলো লা কাঠি পি কর্তে বাং ফারো আং বংসি হেন বংহম ফুরুই চোসত হিপি বিরিক থেংথে থয়থে হান্থু মেহেক ডুমকেক তারা পেনচেংলক থেসেরে থেকুম্বং আসন দো আনতা মাতে কার্বিয়াতুম কিছু কিজুন নেংজি আসন আনতা কাঠি পি পিরঠে কেবাং আহুৎসি নাংদুন এতলো কাঠি পি আবাং পুথত পিরঠে কেবাং থু আহুৎসি সংসারি চো বারিথে আরনাম আসমার আতুম আফান কাপিং খাট আতেং বেন কর্তে বাং ভারতা কাঠি পি আলং পিরঠে মিন্দার আঠাক নাংসুন নুনলো লা সংসারী চো বারিথে আরনাম আসমার কর্তে বাং ফারো আং বং আলংজি পিরঠে মিন্দার কে দোফ্রং আকার বিয়াতুম কেরেং জি আফান কেচু কেজুনা মো আনকে দো এতলো লাসি কাঠি পিয়া ফান্তা কার্বিয়া খে আলং কেচু কেজুনা মো কাচারি কাচালং আতিরিমালং কে আমেন এন পনবেক নাংকজি পুসনসি পিরঠে সিনিং রুরেটিক আন চারি চালম আতিরিম আংথুন আলং কাঠি পিতা আমেন আমুন দুদুনওয়ের পো মতে দোয়েক নাংজি আঠে কাঠি পি আজয়নে সি পিরঠে কে দো কার বিয়াতুম সক সাং লাপেন কিছু কিজুন আমো দো আন লাপেন কাচিং থাং পে রি আন্তা কেলং লাপেন ননপু আন রেং ডক রেং নিপেন কে দোলং লাসি কাঠি পিতা কার বিয়া খে আমো সেরা আলং কে কেথে নাই তেরেম লো পুসি হক পন নাং কজি লাহেলো কাঠি মতে লক্ষ্মী লাপেন সিন্তু আতমো লাপো আন থান পেন সি নিলি ইংটন কক পো কারডম
1: লাকে আকাশবাণী দীপু লাপনা পড়াই তুম লামজি রাজায় মেঘ আংডে আলং পেন কাথি লাপেন সিন্তু কে প্লাং আতমো হারমোনি বিপেন কেথান আলামজির আর্জিক লং টাংলো ননা দুন্ধু হাজায় মেঘ আংডে আলং দাম দেপ্রাং এসন কেনাং সৎকা পাশে আলামজির আর্জিক থা আকাশবাণী দীপুয়া জাইমে কার্যুদুঞ্জি আফান আর নিবাং তা আদা পরফাই ট্রক সিরা মিনিট কেপেন পরফাই সির কেবান লাপেন আর কংসাম পরফাই ফপেন পরফাই ট্রক রামিনিট হম কেবান আকাশবাণী দীপুয়া জাইমে ইউটিউব লাইভ স্ট্রিমিং আকে রাপেন আলিতুম আর জুলং ইংজি লাপেন আকাশবাণী দীপুয়া জাইমে কেদোয়ান কার্যুদুঞ্জি আফান আদা পরফাই ফরা মিনিট ফকেপ আপর পেন আজু পরফাই কেপান এফ এম বেন আলং পেন মেগাহার্জ ফারু সিরা তকবরা সির কেপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আকে রাপেন তা নালিতুম আর্জুলং ইংজি লাপেন আন পার্টা কাচিনি জি আফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব অলং পেন তা নালিতুম আকাশবাণী দীপুয়া অলং হুমরি দামিক তামি কেনাং সৎকা বাচিনি আলাম জুরকে লাপানিক চলল লং হেনলো এফ্রান লং হেনলো এজে থেল লাসি লং পাচে হুইক দেড়ি কিজু নালাং আর নিবাং তা মিনিট ফপেন মিনিট কেবা পড়ান পার্কলক পামেরা পুথত পাংসাম থুয়ানসি জুন নাংজি লং কাপা সইয়া ফুলে আলং আমাদি পাংসাম নাংজি আকাপ্রেগা ফুলে আলং জংসি পাজয়থু পুলোতে লাবাংস আলাং চেহু থুদে তাহাই দংকর লাপেন লংটুক আকৌ আরাই আলং লং পাচি তিবক লংলে দে নাংজি জংসি লাচনচি তিবক দু পুলোতে লাসোয়া দিমালং ব্লিচিং পাউডার মাতে ব্লিচিং আদুক রিক কালিতে তাই নাংজি কিজু নালাং কিবি ইয়ালাং বং মাতে আফুলে কাইকে তা দিব্যার নাংজি লাপেন লাং কাছো এনাহুত এরি পেন চিফু ফেরা আবেগে দো আহার ডংবেনসি লাং চসক নাংজি এলপিজি মাতে ছুতুন চুদাং আ গ্যাস আরও নাতে ইংপেন চেথর নাংজি কোনা নেকে ভাগ পেন গ্যাস কেটেট আংনিম ইংনিম লং পুলোতে রেগুলেটর সুইচ ইংকের সেরাক পেন হেম আং হাপ পিল পেন ইং হাপসো ইংপু এট নাংজি

থেংবিকে লাং তোমন লাপেন আর কি কাচি হোপেন কে খাঙা বাংলো থেংপি থেংপ্রাং লাপেন ইংনাম নাংকি বিরপেনা জ কেরেং এরা চে থে কেদো আপি আন্তা আকিসুং দোতাংলো নামপি নামদুর টংসেকটপেন কানা হগ জক তোমন তিপ্রিন্তা কাচে তন্তি নাং দোতাংলো কেরেং এরা পি আন রেং দক রেং নিপেন কাপে রেং জি আফান থেংপি এ নাং জি লাপেন রায় কম নাং জি দে চান্দ্রি চানজাই লাপেন আলি রাচাম কে পেদো আফান থেংপি মো ফিয়াকায় হুর রেং দক রেং নিপেন কেদোলং জি আফান নন পেন আসাব সাব দিহিন কাবিরতি এবে চিংহয় নাংজি দিহিন কাপেদাম কাচেরে থেক আতুমসি বীরতি থেক চর্জি লাপেন কাবিরতি পেনসি কাচিং থোরা তোবার দুন উঞ্জি আহক লাপেন নিং কাচে থেকলং আবেংলংসি দিহিন বীরতি দাম নাংজি কাবিরটি পেনহেনলো আতিরি কেমানজি লাপেন আতিরি পেনহেনলো মেথাং লাপেন দেট কাচিং থুর ইজি লাকে আকাশবাণী দীপু জাইমেক কেবাং লাকে এফ এম বেন আলং পেন মেগা হার্টস ফারুই সিরা তক বড় সির কেপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আলং পেন তা আর জুইক মে নন স্টুডিও ঘুরে পর পরফাই সির কেপরা মিনিথম কেপ প্লেং টাংলো লাসি কার্বি অ্যালবাম আলু না যায় মেক আংডেং আলং পেন জুমেসেন আলু নাংলিতুম আর জি লংপ লবংস যায় মেক আংডেং আলং পেন আপ্রাংসি নাংলিতুম আফান নাং কেরত পিজি লাকে নন মালম আসামি পালুন লবংস লুন কিলু নবং ফুলাকে লুন সেপো জিতেন তেরাং পেন সে কিলু নিগলো তাংতে আর জি সেনাং লবংস আলুন জিয়ার

কার্বি অ্যালবাম লুনা জয় মেঘ আং ডেং লং পেন আদুন ঠুয়ালুন অরজিক সেন আংলাকি উদিত নারায়ণ লাপেন লুনসেপি বারি রং ফারপি এতুম কিলোনা লুন আলুনা লামথে কোনাত কেদামজি সিনাং তংতে অরজিক থা।

কার্বি অ্যালবাম আলু নন চির আজাই মেঘ আং দেং লং বেন গিজুৎ সেলু নজিক সেনাং লাকে সেনসো নাংকে বাসাপি পু লুন সেপি আলকা ইয়াগনিক পেন কিলোন আলুন।

lapon aponang litum karbi album alunjura jaimek angdeng longpe na sona sona lun arjik long tanglo lake akashwani diphu jaimek e bangla ke fm ben along pen megahertz pharoi sira tok bora sir ke plapen news on air e along pen ta arjik me tangte pini kero ra jaimek ington te prang aruni phai krepho bhomta arni mate penabada ba phan jaimek bhutha isi benisi jethan mek senang penabada পরফাই ট্রগ্রাম মিনিট কেপা পরপ্লেং লোপলোতে কংডু কার্ডমালুনা জাইমেক আর্জি লংজি লাসো আফি নীলিলাম থেয়া জাইমেক আংডেং লংপেন রূপজিলি লং রংহাং পি কে থানা লামজির আর্জি লংজি লাসো দেট পেন লোপলোতে সারলাম থে আর্জি লংজি সারলাম থে আর্জি লং দেট পেন আফি লোপলোতে কার্বি লুনবারে মালুনা জাইমেক আংডেং লংপেন আসনা সোনা লুন আর্জি লংজি পরফাই ট্রক্সিরা মিনিট কেপা পরপ্লেং লোপলোতে টকলাঙা জাইমেক আংডেং লংপেন জেমস রংপি লাপেন হুটবাং হারমোনি বেয়া তুমাং বং কচারলিয়া ফুথাক চিহু চিপুট আর্জি লংজি লাসোফি পরফাইনের কেবরা মিনি থং কেবা পরপ্রেং লোপলো তাংতে কার্বি লামার জানা লুনা যাই মেক আংডেং লংপেন আসনা সোনা লুন আর্জি লংজি কার্বি লামার জানা লুনা যাই মেক আংডেং লংপেন লুঞ্জির আর্জু লং এপেন আফি পুথত হিন্দি ঘাজা লালুন লাসো আফি ইংলিশ আলুন আর্জিক লংজি লাদের পেন লোপুলোতে পরফাই কেবরা মিনিট ক্রিপ হপর লামেরা যাই মেক আংডেং লংপেন কামসিং ইং টিপেন কে থান আলামজির আর্জিক লংজি লাসো আফি সোয়ারলো আসে এংটং যাই মেক আংডেং লংপেন রূপদি হুন তেরনপি লাপেন হুটবাং হুনমিলি ক্রোপিয়া তমাং বং চিহু চিপুট আর্জিক লংজি তাংতে পিনি আরো আচিকলো নিফাই ক্রিপলি থেমা